0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার 30 আশ্বিন, 3রা জামাদিওয়ালাওয়াল, 15ই অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম। ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে 2 দিন নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে দেশের অবস্থান শক্তিশালী করতে নিরাপদ অভিবাসন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী মাসের 9 তারিখ। এলপিজি নিয়ে জনগণকে জিম্মি করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন জ্বালানি মন্ত্রী। ডিজিটাল অপরাধ দমনে উপজেলা পর্যায়ে বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ 700-র বেশি সেনা সদস্যের পরিচয় শনাক্ত করে শেষকৃত্য সম্পন্ন করল হ্যানয়। এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে 2 দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন। তিনি গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মশার প্রজনন স্থল বিশেষ করে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ অনেক বড় বড় অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, একটি সরকার তখনই সফল হয় যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে এক সভায় এই নির্দেশনা দেন। সভায় লালন উৎসব ও নজরুল বর্ষকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। বিশেষ করে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠিতব্য শীতকালীন সাংস্কৃতিক উৎসব উপলক্ষে মন্ত্রণালয়ের গৃহীত ও প্রস্তাবিত কর্মসূচি সম্পর্কে তাকে অবহিত করা হয়। সভায় জানানো হয়, আগামী শীতকালীন সাংস্কৃতিক উৎসবে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকা বাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো, বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসব এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল সচিবালয়ে নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী 3 অনুপ্রেরণাদায়ী ব্যক্তি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তারা হলেন বুয়েট থেকে পাশ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশা বেছে নেওয়া নাইলা শরফ, 2 হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মোহাম্মদ আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল। এ সময় তারেক রহমান তাদের জীবন সংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি তাদের কাজের প্রশংসার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, তাদের মতো সবাই ভালো কাজে এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিট এর প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোনার মানুষ সম্মেলন 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। রাষ্ট্রপতি সরকার ও বিরোধী দল সহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
2: আমাদের প্রবাসীদের যে অবদান, 25-26 অর্থ বছরেই তারা পাঠিয়েছেন $35 বিলিয়ন, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার এই মানুষগুলোকে স্কিলড করার জন্য, যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এগুলো করার জন্য। তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং নতুন নতুন করে প্রত্যেকটা জেলায় উপজেলায় ট্রেনিং সেন্টারগুলো দিচ্ছেন। অন্যদিকে তিনি যাতে করে তারা অন্তত ভালো সুবিধা পায়, দেশে তাদের পরিবার পরিকল্পনার জন্য শিক্ষার সুবিধা পায়, সেই বিষয়গুলো নিয়ে করছেন যে আমরা এই মানুষগুলোর কাছে কতটা ঋণী।
0: এদিকে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে উত্তর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াসমিন আরালে খান নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং দেশে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের একটি প্রতিনিধি দল গতকাল বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। রাষ্ট্রপতি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের পরামর্শ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনই আগামী মাসের 9 তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন বেলা 3:30 সংসদের বৈঠক বসবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় সক্রিয় ও পুনরুজ্জীবিত করতে নেপালের সহযোগিতা চেয়েছেন। গতকাল সচিবালয়ে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। দুই দেশের বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে ডক্টর আব্দুল মঈন খান আঞ্চলিক ও দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনুরোধ জানান। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপালের সম্প্রতি সংঘটিত ভয়াবহ বন্যার চিত্র তুলে ধরে জানান, বন্যা দুর্গত এলাকাগুলোকে পুনর্নির্মাণের জন্য প্রায় $5 বিলিয়ন প্রয়োজন। এ প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের সার্বিক সহযোগিতার আহ্বান জানান। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, বাংলাদেশ যে কোনো প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি গতকাল সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজি সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি।
3: পৃথিবীর সব জায়গায় জ্বালানি নিয়ে সংকটের মধ্যে দিয়ে চলছে এবং প্রাইসের কোন ঠিক ঠিকানা নেই, প্রাইস ওঠানামা করছে, সস্তা করছে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে যেন ভোক্তা পর্যায়ে, সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সেই সঙ্গে আলোচনা করছি। আমরা বিআরসি কে বলে দিয়েছি, যেটা উনি বললেন যে এই মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ ধর্মঘট করার চেষ্টা করে, আমাদের 1956 সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব।
0: সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। তিনি ডিলার পর্যায়ে ধর্মঘটের হুমকির বিষয়ে সতর্ক করে বলেন, এলপিজির সঙ্গে দেশের লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা জড়িত, ফলে এর সরবরাহে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে, সরকার কোনোভাবেই এমন পরিস্থিতি মেনে নেবে না। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে কাজ করতে প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিজিটাল অপরাধ প্রতিরোধ ও দমনে সারা দেশে কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের নবনির্মিত সাইবার পুলিশ সেন্টার ভবন ও ডিজিটাল ফরেন্সিক পরীক্ষাগার উদ্বোধনকালে এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল জগতের অপরাধ প্রতিরোধ ও দমনে ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কোন বিকল্প নেই। তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হওয়ায় যুগের ও সময়ের প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সালাউদ্দিন আহমদ আরো বলেন, অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
4: আমরা অপরাধীদের দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেব, আর পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি সহায়তা দিয়ে থাকে আসামিকে, সেই ক্ষেত্রে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোন পরিকল্পনা নাই।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মোহসেন মিয়া। চ্যালেঞ্জ কাটিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠছে দেশের অর্থনীতির চাকা। চলতি বছরের গত আট মাসে প্রবাসী কর্মসংস্থান হয়েছে 4 লাখেরও বেশি বাংলাদেশি কর্মীর। একই সময় প্রবাসী আয়ের প্রবাহে অর্জিত হয়েছে নতুন রেকর্ড। দেশে এসেছে প্রায় 26 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স। জনশক্তি রপ্তানি এর ঊর্ধ্বমুখী গতি আর রেমিটেন্সের সুবাতাসে বৈদেশিক মুদ্রা রিজার্ভে তৈরি হয়েছে স্বস্তি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: দেশের অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলতে যাদের ঘাম ঝরা শ্রম সবচেয়ে বেশি নিয়ামক, তারা হচ্ছেন আমাদের প্রবাস যোদ্ধা। নানা বৈশ্বিক বাধা আর কূটনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করে গত আট মাসে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে প্রবাসে। সরকারি হিসাব অনুযায়ী এই সময়ে প্রায় 4 লাখ কর্মী নতুন করে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। কর্মী পাঠানোর ব্যাপ্তির সাথেই পাল্লা দিয়ে বেড়েছে প্রবাসী আয় বা রেমিটেন্সের প্রবাহ। আট মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে 26 বিলিয়ন মার্কিন ডলার। হুন্ডি প্রতিরোধে সরকারের কড়া নজরদারি, বৈধ পথে প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকগুলোর তৎপরতায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও রেমিটেন্সে এসেছে এই অভাবনীয় জোয়ার, বলছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
7: এক্সিস্টিং যে লোকবল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন মাইলফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে তোমরা ইম্পোর্ট এলসি খুললে সেই ইম্পোর্টের পেমেন্ট দেওয়ার দায়িত্ব তোমাদের, বাংলাদেশ ব্যাংক তোমাকে ডলার দিবে না। এই কারণে ব্যাংকগুলো রেমিটেন্স আহরণে অনেক বেশি অ্যাক্টিভ ছিল। অতএব ব্যাংকগুলোর ভূমিকা আছে এবং সরকারের যে প্রণোদনা সেটাও একটা পজিটিভ ভূমিকা রেখেছে।
6: আর অর্থনীতিবিদ আরফান আলী বলেছেন, প্রবাসী আয়ের এই রেকর্ড প্রবৃদ্ধি শুধু সামষ্টিক অর্থনীতিকে চাঙ্গা করছে না, বরং গ্রামগঞ্জের হাজারো পরিবারে এনে দিয়েছে জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন।
8: ইন্টারন্যাশনাল পেমেন্টে যে ঘাটতি গুলো আমরা চোখে পড়ে সেটার একটা বিরাট ঘাটতি কিন্তু আমাদের এই রেমিটেন্স দিয়ে পূরণ হয়। তো সেখানে বাংলাদেশের সক্ষমতাটা আসবে এবং এই রেমিটেন্স আমাদের দেশের উন্নয়নে ভূমিকা যেভাবে করে রেখেছে সামনে আরো এটার অংশীদারিত্ব আরো বাড়বে।
6: অর্থনীতির এই ইতিবাচক গতি ধরে রাখতে রেমিটেন্স যোদ্ধাদের সার্বিক সুরক্ষা ও সুযোগ সুবিধা আরো বাড়ানো হবে এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 জন তরুণকে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2026 এবং নিবন্ধিত 432টি যুব সংগঠনকে মোট 3,57,00,000 টাকার প্রকল্প ভিত্তিক অনুদান দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিরুল হক গতকাল তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আগামী শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী ও যুব সংগঠনগুলোর হাতে অনুদানের চেক তুলে দেবেন। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1177 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট 1327টি শিশু। এদিকে দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে এবং 1920 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট 321 জন মারা গেছেন। দেশের আর্থিক খাতকে আরও সহজ, নিখুঁত ও গতিশীল করতে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। আগামী 1 নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে সরাসরি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে অর্থ পাঠানো যাবে, যার নাম দেওয়া হয়েছে পি টু পি লেনদেন। একই সাথে আর্থিক প্রযুক্তিকে টেকসই করতে নজর দেওয়া হচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই গড়ে তোলার দিকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: কাঁচাবাজারের কেনাকাটা কিংবা রিক্সা ভাড়া, খুচরো বা ভাঙতি টাকার ঝক্কি পোহাতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে খুব শিগগিরই এই ঝামেলার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। আগামী 1 নভেম্বর থেকে দেশের ক্যাশলেস অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। ব্যাংক কিংবা এমএফএস অ্যাপ দিয়ে এখন কেবল মার্চেন্ট পে নয়, বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিতে পাঠানো যাবে টাকা। সম্পূর্ণ ফ্রিতে তাৎক্ষণিক এই টাকা স্থানান্তরের নতুন প্রযুক্তি বদলে দেবে দৈনন্দিন লেনদেনের চিত্র। কেন্দ্রীয় ব্যাংকের এই বড় উদ্যোগ এবং ভবিষ্যৎ ডিজিটাল আর্থিক অবকাঠামো সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন,
10: আরেকটা ফেজ শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে নভেম্বরে। আপনারা জানেন আমরা পি টু পি ট্রানজেকশনটাকে ওপেন করছি, অর্থাৎ পিয়ার টু পিয়ার, আমি যে কাউকে লেনদেন করতে পারবো। সেই লেনদেনে তখন হবে কি, একটা রিক্সাওয়ালা তার একটা নিজস্ব কিউআর থাকবে, একটা মুচি তারও কিউআর থাকবে, আমারও থাকবে, এরকম সবার একটা কিউআর থাকবে।
9: এতদিন বাংলা কিউআর প্রধানত বড় দোকান বা ব্যবসার মার্চেন্ট অ্যাকাউন্টে কেনাকাটার জন্য সীমিত ছিল। তবে 1 নভেম্বর থেকে রিক্সা চালক, সবজি বিক্রেতা কিংবা চায়ের দোকানদার, যে কোনো সাধারণ মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টের কিউআর স্ক্যান করেই টাকা পৌঁছে যাবে কোনো বাড়তি খরচ ছাড়াই। এই সহজ ও সার্বজনীন প্রযুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে, এ বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য আসাদুজ্জামান বলেন,
11: বাংলা কিউআর এর মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন চালু হলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন গতি আসবে। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে, লেনদেন সহজ হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষ ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসবেন। তবে ক্যাশলেস সমাজ গড়তে শুধু প্রযুক্তি চালু করলেই হবে না, এর নিরাপত্তা নিশ্চিত করা, প্রতারণা প্রতিরোধ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনও জরুরি।
9: বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের প্রতিটি স্তরে সহজ ও নিরাপদ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে পারলে 1 নভেম্বরের এই বাংলা কিউআর পি2পি সুবিধা একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে কাজ করবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। ভিয়েতনাম যুদ্ধে নিহত 700 বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছে দেশটি। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের কয়েক দশকের সংঘাতে নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে জাতীয় পর্যায়ের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। গতকাল হো চিন মিন শহরে কয়েক হাজার মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় অনেকে হাতে সাদা ফুল নিয়ে প্রার্থনা করেন। ইয়েমেনের তাইজ নগরে কয়েকটি রণক্ষেত্র সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর দাবি, তাইজ নগরীর একাধিক যুদ্ধক্ষেত্রে হুথিদের সঙ্গে লড়াই চলছে, এতে 200+ হুথি যোদ্ধা নিহত অথবা আহত হয়েছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 11টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষ আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:56 এবং সূর্য অস্ত যাবে 5:33। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে দেশের অবস্থান শক্তিশালী করতে নিরাপদ অভিবাসন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী মাসের 9 তারিখ। এবং ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ 700 বেশি সেনা সদস্যের পরিচয় শনাক্ত করে শেষকৃত্য সম্পন্ন করল হ্যানয়। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
13: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি?
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হার্ট ইজ মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 p.m.

0: You're listening to Dhaka FM 90.4.
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
0: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট

হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM.

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: বাইজা বুইজা তামা তামা
1: কুত্তা জেন্তল মা কি গুনতাছেন পুরাই 101 টানে বুঝছেন না কি চলে
2: ওহো লিয়ালি ছেড়ে
3: দিল দিয়া ফিল করেন
4: দ্য গ্রাম 90.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

পরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: Nation, this your Bandit Gun Shudun. Ben be sick.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: Nation X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Dhaka FM 90.4.
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
0: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা, নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

दोस्तों लोग, दोस्तों का दोस्त, यारों का यार, आर्ची रिदम इज हियर। लिसनर्स, आशा करছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। লিসনার্স, আজ পবিত্র বৃহস্পতিবার, আর পবিত্র বৃহস্পতিবার মানেই কিন্তু উইকেন্ড ভাইব। হ্যাঁ, উইকেন্ড ভাইব নিয়ে কিন্তু আজ রিদম হাজির হয়ে গেল আপনাদের মাঝে উইথ উইকেন্ড বাজ। আশা করছি সবাই আমার সাথে যুক্ত থাকবেন আজকে পুরো সময় জুড়ে আমাদের এই পবিত্র বৃহস্পতিবারের এই যে উইকেন্ডের দিনটা, এটাকে খুব বেশি এক্সাইটেড করতে হবে। অ্যান্ড আগামীকাল আমাদের ছুটির দিন, আগামীকাল কী করছি না করছি সেই সব বিষয়ে আমরা গল্প করব, আড্ডা দিব। সো লিসনার্স, আমি রিদম হাজির হয়ে গেলাম সুন্দর এই বিকালবেলা। বিকালের মুহূর্তটা খুব সুন্দর, বাইরে একটা মিষ্টি ওয়েদার বলা চলে, কেমন জানি একটা ঠান্ডা ঠান্ডা স্মেল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, শীতে একটা স্মেল কিন্তু নাকে ভেসে আসছে। যাই হোক লিসনার্স, এই সুন্দর বিকেলটা এই যে হাজির হয়ে গেলাম, এবং বিকেল না বিকেল বললেও ভুল হবে, কিছুক্ষণ পর কিন্তু আসলে মাগরিবের সময় হয়ে যাবে। যেহেতু আমরা জানি যে সময় কিন্তু খুব বেশি ছোট হয়ে যাচ্ছে দিন দিন, যেহেতু উইন্টার ইজ কামিং, সো একটু পর মাগরিবের সময় হয়ে যাবে, সন্ধ্যা নেমে আসবে। আর তাছাড়া আজকে আমাদের এই উইকেন্ড বাজার মাঝে কিন্তু একটা স্পেশাল ছোট আড্ডাও থাকছে, যেখানে আমাদের বাইরে থেকে আমাদের গেস্ট আসবে কিছু। সো সেখানে আমরা টেক্সটাইলের একটা ইভেন্ট নিয়ে কিন্তু আমরা গল্প করবো, আড্ডা দিব। সো ফ্যাশন ডিজাইনিং বা হচ্ছে টেক্সটাইল নিয়ে পড়াশোনা অনেকেই হয়তো বা জানতে চান যে টেক্সটাইল নিয়ে কি আমি পড়াশোনা করবো কিনা, বা অনেকে আছেন যারা ইন্টারসেশনে আছেন, পরবর্তীতে কী নিয়ে পড়াশোনা করবেন বা কীভাবে আগাতে পারবেন, এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা গল্প হবে, একটা আড্ডা হবে। সো ফেসবুক লাইভে থাকবো, ফেসবুক লাইভে হয়তো বা আমরা 6টা বাজে চলে আসবো, আর তাছাড়া উইকেন্ড বাজ নিয়ে তো আমি একদম আছি। সো এই মুহূর্তে একটু বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু আপনিও আমার সাথে আমাদের এই আড্ডায় যুক্ত হতে পারবেন, আপনার যে কোনো মনের কথা আমার সাথে শেয়ার করতে পারবেন। কেমন কাটছে আপনার এই বৃহস্পতিবারের দিনটা, আগামী দিন কি করছেন, ছুটিতে কোথায় যাচ্ছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, সব কিন্তু আমাকে জানাতে পারবেন। সো আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে যদি আপনি চলে আসেন লিসনার্স, আপনি কিন্তু সেখানে আমাকে পেয়ে যাবেন, অর্থাৎ আমার পোস্ট পেয়ে যাবেন। অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে যদি কমেন্ট ড্রপ করেন তাহলে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বারেও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে বন্ধু হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে মেসেজ করতে পারবেন। আচ্ছা, আমি যদি বলি ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ফ্রেন্ডরা চলে আসছে। প্রথমেই কিন্তু আমাদের অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল দাদা, শুভ বিকেল, কি অবস্থা, আপনাদের পূজা তো ঘনিয়ে আসছে। গতকালকে দাদার শপিং এর ব্যাপারে শুনছিলাম, আজকেও দাদার সাথে কথা হবে, গল্প হবে। উমের রায়হান চলে এসেছে কমেন্ট সেকশনে, রিদম ভাইয়া উপস্থিত, শুভ বিকেল, শুভ বিকেল। আফ্রিদা ওয়াসিমা আছে আমার সাথে, হাই ভাইয়া, আমি জয়া, আর আপনি? আমি রিদম। ওকে, এখানে দেখতে পাচ্ছি নাম্বারেও কিন্তু চলে এসেছে, আমাদের ওয়ারিসা আছে, আমাদের জিনিয়া আছে, আচ্ছা আর অনেকেই আছে, সবার সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর আমাদের একটা অফিসিয়াল অ্যাপও আছে বন্ধুরা, যেটার নাম হচ্ছে ঢাকা এফ এম 90.4, আপনি প্লে স্টোর অথবা হচ্ছে অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরেও, অর্থাৎ বিদেশ না পুরো এই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আমাদেরকে শুনতে পারবেন। সো লিসনার্স, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন আমার এই আড্ডায়, সবার সাথে আজকে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। আর এই সুন্দর বিকেলটাকে আমরা একটা সুন্দর গান দিয়ে শুরু করব। হ্যাঁ লিসনার্স, আমরা শানের একটা গান শুনব, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। হ্যাঁ লিসনার্স, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটি সবাই এনজয় করবেন। আমি রিদম কিন্তু আছি আপনাদের সাথে, সো ইটস টিউনড উইথ ঢাকা এফ এম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

my beloved listeners, welcome back again on Weekend Buzz. Listeners, আমি বরাবর পাঁচটা বাজে হাজির হয়ে গেছি উইথ উইকেন্ড বাজ। আজ পবিত্র বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু উইকেন্ড ভাইব। সো উইকেন্ড ভাইবটাকে আমাদের এক্সাইটিং করে তোলার জন্যই কিন্তু উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে যাই, এবং দেখতে দেখতে কিন্তু আজও চলে এসেছি। আশা করছি অবশ্যই সবাই যুক্ত আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। সো লিসেনার্স, সবার সাথে আজকে গল্প হবে, আড্ডা হবে। আর এই যে বৃহস্পতিবার দিনটা, আমি একটু পেছনের দিকে যদি চলে যাই, আমি যদি আমার স্কুল লাইফের কথা মনে করি, এই বৃহস্পতিবার দিনটা ছিল আমাদের জন্য, মানে আমাদের জন্য বলতে আমি আমার কথা যদি বলি, বা হচ্ছে আসলে আমরা যেই এজটাতে ছিলাম, বা আমরা যেই সময়টাতে একসাথে সবাই বড় হয়েছি, আমার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল, তো যখন স্কুলে পড়াশোনা করতাম আমরা, তখন এই বৃহস্পতিবারটা ছিল আমাদের কাছে ঈদের দিনের মতো। মানে সপ্তাহে প্রত্যেক দিনই তো আসলে স্কুলে ক্লাস থাকতো, বাট বৃহস্পতিবারে যেটা হতো, বৃহস্পতিবারে হতো আমাদের হাফ ক্লাস, অর্থাৎ টিফিন পিরিয়ডের সময় আমাদেরকে ছুটি দিয়ে দেওয়া হতো। মানে এই বৃহস্পতিবারটা ছিল আমাদের কাছে সব থেকে সুন্দর একটা দিন। সেদিন আমরা হচ্ছে তিনটা ক্লাস করতাম, এমনি বেসিক্যালি হচ্ছে ছয়টা ক্লাস হয় আর কি। তিনটা ক্লাসের পর একটা ব্রেকের টাইম থাকে, মানে যে আমরা টিফিন পিরিয়ড বলতে যেটা বুঝি আর কি। সো টিফিনের সময় থাকতো, দেন হচ্ছে আবার টিফিনের পর তিনটা ক্লাস হতো, বাট বৃহস্পতিবার দিনটাতে আমাদের হচ্ছে হাফ ক্লাস হতো, যেটা আমাদের টিফিন টাইমে হচ্ছে ছুটি দিয়ে দিত। আর এই দিনটা আমাদের কাছে এতটাই এক্সাইটেড ছিল, মানে কি বলবো, এক্সাইটমেন্টে ঘেরা একটা সময় থাকতো তখন। তখন দেখা যেত যে হয় বাসায় চলে আসতাম, বা দেখা গেছে বন্ধুবান্ধবের সাথে একটা আড্ডা দেওয়া, বা স্কুলের সামনে ক্রিকেট খেলা, স্কুলের মাঠে ক্রিকেট খেলা, বন্ধুবান্ধবের সাথে সেই দিন ফুটবল খেলার প্ল্যান করা, বা হচ্ছে কোথাও যাওয়ার প্ল্যান করা। এই দিনগুলো আসলে খুব মিস করি, যদিও এখন আসলে ওরকমভাবে বৃহস্পতিবারে সেই আমেজটা পাই না। বাট আমি জানি যে আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছেন, বা আমাকে এই যে রেগুলার শুনছেন, আমার মধ্যে অনেকেই আমি দেখি প্রায় সময় যে ক্লাস নাইনে পড়ছেন, টেনে পড়ছেন, এইটে পড়ছেন, কেউ ইন্টার সেশনে আছেন, কেউ এখন অনার্সে ভর্তি হননি, ভর্তি হবেন। সো এই যে সময়গুলো না, সময়গুলো এনজয় করে নেন, ইন ফিউচার একটা সময় দেখা যাবে যে এই সময়গুলোর ফেরত পাবেন না, কজ আমরা একটা ব্যাপার তো জানি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সো এই আর কি, আসলে বৃহস্পতিবার মজাটা আগের মতো নেই। আর আপনাদের যদি বৃহস্পতিবার কোনো ঘটনা থাকে, সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে। কিশোরগঞ্জ থেকে আমার সাথে আছে সিমরাত জাহান শায়লা, সিলেট থেকে শুনছে, ওকে মোস্ট ওয়েলকাম সিমরাত জাহান শায়লা। সিমরাত, সিমরাত নামটা বেশ সুন্দর, মাশাল্লাহ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি জিনিয়া আছে, জিনিয়া লিখেছে, আর যে গতকাল যে আমার প্রথম ঘন্টায় মেসেজ ছিল না, সেই সময় কি আমার কথা মনে ছিল? জিনিয়া কি বলবো আর। আচ্ছা, এখানে ওয়ারিসা যুক্ত হয়ে গেছে চিটাগাং থেকে, আসসালামু আলাইকুম, হ্যালো দোস্তো কা দোস্ত, ইয়ারো কা ইয়ার, মিস ওয়ারিসা ইজ হিয়ার, ক্যাসে হো বড়ি সাহাব জি। এই তো ওয়ারিসা, হাম বহত আচ্ছে হ্যাঁ, আপ ক্যাসে হো? ও বড় সাহেব, আপনি দেখতে কি পান এই মেসেজ আমার, ও আমার, ও এই মেসেজ আমার। আচ্ছা আচ্ছা, যদি পারেন উইকেন্ড বা শুরু করেন, শুরু করে আমাদের সাথে আড্ডা দেন, আর তো অপেক্ষা করতে পারি না। এই যে শুরু করে দিলাম, আমাদের উইকেন্ড বা শুরু হয়ে গেল, জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে আমাদের অবসান ভাই। অবসান ভাই মোস্ট ওয়েলকাম, কেমন আছেন? আচ্ছা, অবসান বলছি, বরাবরের মতো চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি আমার গুলুর কাছে। আচ্ছা, গুলু হচ্ছে আমাদের প্রিয় ভাবি আর কি। যাই হোক, অবসান ভাই কিন্তু ভাবিকে বড্ড ভালোবাসে, এটা কিন্তু বলতে হবে। এটা আমি প্রতিটা বৃহস্পতিবারই খেয়াল করি, এই যে অবসান ভাই বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার ছুটে যাচ্ছে তার বেবির কাছে, এবং হচ্ছে তার ওয়াইফের কাছে, এই যে ভাবি এবং বেবি, তাদের প্রতি যে একটা টান, একটা ভালোবাসা। আর এই বৃহস্পতিবারটা অনেক সময় আসলে আমরা এভাবেই আর কি কাটাই, ফ্যামিলির জন্য হয়তো একটু স্পেশাল হয় আমাদের কাছে এই দিনটা বা শুক্রবারের দিনটা। ওকে, আমার গুলু জানে আমি এখনও ঢাকায়, কিন্তু আমি অলরেডি কুমিল্লায় কাছাকাছি। ও আচ্ছা, সারপ্রাইজ হবে নাকি? সে ভাবতেও পারবে না আমি এত তাড়াতাড়ি চলে আসবো, আমি হুট করে বাসায় এসে হাজির হবো। ওয়া ওয়া, অবসান ভাই বেস্ট অফ লাক, আশা করছি সারপ্রাইজটা খুব বেশি ইন্টারেস্টিং হবে। ভাবির পরবর্তীতে হচ্ছে এটার রিয়াকশন কেমন হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর যদি না হয় আবার ইনশাআল্লাহ কালকে কথা হবে, কালকে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, আমার সাথে এদিকে দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে কিন্তু চলে এসেছেন অনেকেই। ওকেই ওকেই ওকেই ওকে, আচ্ছা অনেকেই আছে, সবার সাথে কথা হবে, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবে। এই মুহূর্তে একটা গানে চলে যাব, আমাদের জন্য খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে, শিরিনের করা একটা গান। হ্যাঁ, পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা গানটা একদম, আমি তখন খুব বেশি ছোট শিরিনের যখন এই পাঞ্জাবিওয়ালা গানটা মানে চারিদিকে চলতো, আর শিরিনের প্রতিটা গানই কিন্তু খুব সুন্দর। সো এটা পাঞ্জাবিওয়ালা গানটা, এটা হচ্ছে এটাতে হাবিবও আছে শিরিনের সাথে, আর এই গানটা বেসিক্যালি পাঞ্জাবিওয়ালার অ্যালবামেরই একটা গান। সো গানটা দিয়ে দিচ্ছি, গানটা আশা করছি সবাই এনজয় করবেন, গান এনজয় করতে থাকেন, আমি রিদম আছি আপনাদের সাথে একদম সন্ধ্যা আটটা পর্যন্ত। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই উইকেন্ড বাজের সাথেই যুক্ত থাকবেন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
1: শুনছেন, ঢাকা FM 90.4।

হ্যালো বাডিজ, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি আমাদের প্লে লিস্টের গানগুলো সবাই এনজয় করছেন। আসলে গান, আমি কি বলবো, গানের কথা কখনোই আসলে বলে শেষ করা যাবে না। আর গান মানেই হচ্ছে মানে একটা ভালো লাগার একটা জায়গা। আর এই গানকে নিয়ে আসলে আমাদের কত ধরনের কিন্তু কত রকম কথা আছে, যে গান না থাকলে হয়তো বা মানুষ সুন্দরভাবে বাঁচতে পারতো না, গান না থাকলে হয়তো বা সুইসাইডের সংখ্যা আরও বেশি বেড়ে যেত। আসলে এই গানগুলো জুড়েই কিন্তু আমাদের ভালো থাকার একটা অপশন। সো ঠিক এরকমভাবেই আসলে একটা ব্যান্ড হচ্ছে ভাইকিংস। ভাইকিংস ব্যান্ডটা মোটামুটি হয়তো সবাই চিনেন, সবাই জানেন। ভাইকিংস ব্যান্ডের নাম অনেক আগে থেকেই কিন্তু সবার মুখে মুখে ছিল। সো ভাইকিংসের তিন দশকে আসছে গান অ্যান্ড সিনেমা। হ্যাঁ, বুঝতে পারছেন, গানের সাথে এবার সিনেমাও আসছে। 1997 যাত্রা শুরু করে ভাইকিংস, আগামী 30 বছর পূর্ণ করবে। আগামী বছর সরি 2026-2027 সালে হচ্ছে 30 বছর পূর্ণ করবে। এই উপলক্ষে পুরনো গানকে নতুন রূপে আনছে তারা। প্রথম দুই অ্যালবামের 11টি গান নতুন সঙ্গীত আয়োজনের প্রকাশের পাশাপাশি নিজেদের দীর্ঘ পথ চলার গল্প নিয়ে নির্মাণ করছে 45 মিনিটের একটা সিনেমা। অ্যালবাম অ্যান্ড সিনেমা দুটোরই নাম রাখা হয়েছে ভাইকিংস রিপ্লেড। অ্যালবামটি প্রকাশিত হবে আগামী 1 জানুয়ারি। এর সপ্তাহখানেকের মধ্যেই মুক্তি পাবে সিনেমা। আমি খুব বেশি এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে। আর ভাইকিংসের ফ্যান মোটামুটি কিন্তু অনেকেই আছেন। আমি যদি বলি আমাদের এই ফ্যান লিস্টেও কিন্তু অনেকে আছেন। আমি প্রথমে যদি উমের রেহানের কথা বলি, সে কিন্তু ভাইকিংসের গানগুলো খুব বেশি পছন্দ করে এবং প্রায় হচ্ছে আমাকে রিকোয়েস্ট করে যে ভাইয়া ভাইকিংসের এই গানটা দেন বা ওই গানটা দেন। সো এই তো আসলে গানকে মানে সুন্দরভাবে লালন পালন করা, এটা কিন্তু একটা ব্যান্ডের দায়িত্ব। ঠিক একইভাবে 30 বছর যাবৎ কিন্তু ভাইকিংস এই দায়িত্বটা পালন করে আসছে। যাই হোক লিসেনার্স, এই বিষয়ে আরও কথা হবে। আমি এই মুহূর্তে যদি একটু বলি, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন। এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু আমার সাথে চলে এসেছে আমাদের ঈশানা চলে এসেছে। ওকে, ঈশানা লিখেছে বমি করেছো কখনো? না, আমার আবার এই অভ্যাসটা নেই। আচ্ছা, অমৃত বোজদাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে। ভোর আর রাতে ঠান্ডা ঠান্ডা আমেজের আমেজ আর হচ্ছে দুপুরে গরম। আজ একটা শু কিটো আর স্যান্ডেল কিনলাম। ওরে বাবা, যাক বেশ শপিং করছে কিন্তু অমৃত বোজদাদা, মানে পুজো উপলক্ষে জমিয়ে একদম শপিং টপিং করছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে উমের রেহান আছে। আজকে মনে হয় গানের তালিকা কিছু পরিবর্তন দেখা যাবে। হ্যাঁ, আজকে কিন্তু আমরা সব নতুন নতুন গান শুনছি। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে রাজিয়া সুলতানা লামিয়া লামু। আমাকে মনে আছে। লামু কেমন আছেন? জি অবশ্যই মনে আছে, মনে না থাকার কিছু নেই। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু MD আরজে খান আছে, তহিদুল ইসলাম যুক্ত হয়ে গেছে, সায়েম খান আছে আমার সাথে, সাজ্জাতুল রহমান যুক্ত হয়েছে মাত্র কমেন্ট সেকশনে, শান্তি ইসলাম আছে। হাই, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাম্বারও দেখতে পাচ্ছি অনেকেই আছেন। যাই হোক লিসেনার্স, আজানের সময় হয়ে যাচ্ছে। আজান শেষে আমি আবার খুব জলদি ফিরে আসবো মাগরিবের আজানের পর। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। এই মুহূর্তে আমার মনে হয় একটা গানে চলে যাওয়া উচিত। গান শেষে আজান হবে, মাগরিবের আজানের পর আমি আর জিরিদম আবার খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো মাই বিলভড লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর জিজিদম আছি আপনাদের সাথে, আর দেখতে দেখতে কিন্তু একদম আমরা প্রথম ঘন্টা শেষ পর্যায়ে আছি। 5:49, সময় কিন্তু সময়ের মতোই এগিয়ে যাচ্ছে, আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সাউদা লিখেছে এই জায়গাটা চিনেন, এই জায়গাটা চিটাগাং মনে হচ্ছে, আর না হলে কক্সের সেন্ট মার্টিনের দিকে আগাতে যে রাস্তাটা পড়ে সেটা কিনা ঠিক বুঝতে পারছি না, খুবই কনফিউজিং সাউদা। আচ্ছা, এখানে আমার সাথে যুক্ত আছে কিন্তু আরো অনেকেই। প্রথমেই দেখতে পাচ্ছি আমাকে টেক্সট করেছেন আমাদের হালিমা। ওকে মিষ্টি ভাই, জানো আমাদের সিলেটে বাণিজ্য মেলা বসেছে, ভাবছি যাব। আচ্ছা ঠিক আছে, মোস্ট ওয়েলকাম, যদি যান হালিমা আমার জন্য কিন্তু অবশ্যই কিছু আনতে হবে, মজা মজা। ওকে, এখানে জান্নাত আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমি তো 5 পড়ি। ওরে বাবা, এত ছোট বন্ধু দেখা যাচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছে রংপুর থেকে মিথিলা, অনেকদিন পর শুনছি, খুব ভালো লাগছে ভাইয়া, আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর রেগুলার শুনতে পারি, তবু আজকে তোমাদের সাথে আছি। আচ্ছা, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ মিথিলা, মিথিলার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই দোয়া করবেন মিথিলার জন্য যাতে সে দ্রুত রিকভার করতে পারে। ওকে, এখানে দেখতে পাচ্ছি শারমিন আক্তার মুবারিকা আছে, হ্যালো রিদম ভাই কি খবর? এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, রিদম ভাইয়া সাথে আছি, থ্যাংক ইউ, নামটা লিখে দেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কেউ একজন যুক্ত আছে, চট্টগ্রাম পতেঙ্গা থেকে, ওকে হাসান, হাসান মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আমার সাথে জিনিয়া আছে, আমি একটু বেশি বেশি ভাবি, তাই ভাবলাম মনে করে ছিলে বুঝি, তাই না না না, এটা আসলে জিনিয়া আমি হাও বলছি না নাও বলছি না, আমি আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কথাই বলতে চাই না। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আমাদের কে আছে, বেন, ওকে রংপুর থেকে, আচ্ছা ধন্যবাদ। জান্নাতুল হীরা আছে আমার সাথে, আগামীকাল আমার ফয়েজ লেক ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তুমি কোথায় যাবে? আমি আমার কোথাও যাওয়ার প্ল্যান নেই, আমি হয়তো আমার বাসায় পড়ে ঘুমাবো, কজ এই একটা দিন মানে শুক্রবারের দিনটা আমি মোটামুটি একটু ফ্যামিলির সাথে থাকতে পারি বা সময় কাটাতে পারি আর কি, তাছাড়া আসলে ফ্যামিলিকে ওভাবে সময় দেওয়া হয় না বা নিজেও রেস্ট নেওয়ার মতো টাইম পাই না। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আফরিন যুক্ত হয়ে গেছে, ভূত দাদা আমার রাতের ঘুম হারাম, কাল কম্পিউটার স্যার এক্সাম নিবে, কি করি কি করি, মাথা নষ্ট, কি পড়ি, মন চায় না। আমার ফ্রাইডে টাইডে বলতে কিছু নাই, কি জ্বালা, পূজার 12 ছুটি দিল, আহারে ভাবছিলাম মন মতো খাবো আর ঘুমাবো, তা হলো না, আহারে কি ভাবলাম আর কি হলো রে, আর কি বলবো, শুনছি শত হতাশা নিয়ে আফরিন যুক্ত হয়ে গেছে জিদমের সাথে। ওকে, সব হতাশা কাটিয়ে দিচ্ছি আফরিন, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত আমার এই আড্ডায় থাকবেন আপনি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সাউদা লিখেছে আজকে অনেক বিজি তারপরেও জয়েন হলাম, থ্যাংক ইউ সো মাচ সাউদা, ইট মিনস আ লট ফর মি, ওয়ান অফ মাই ফেভারিট আরজে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক লিজনার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসলে আমি সবার প্রেমে পড়ে যাচ্ছি আপনাদের এই যে এত সুন্দর সুন্দর কথাবার্তা বা এত সুন্দর সুন্দর টেক্সট। যাই হোক, আসলে প্রেমে পড়লেও কিন্তু সমস্যা, কারণ প্রেমে পড়া বারণ, আর প্রেম হচ্ছে একটা জখম। সো লিসনার্স, আমরা প্রেমেরই জখম গানটা শুনলে কেমন হয়? হ্যাঁ, মাহাতিম আর শিথির করা ঘুম পড়ি অ্যালবামের প্রেমেরই জখম গানটা শুনি। পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো মাই বিলভড লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজি রিদম হাজির আছি আপনাদের সাথে উইথ উইকেন্ড বাজ। উইকেন্ড বাজ হচ্ছে আমাদের উইকেন্ড যে ভাইবটা আছে সেই ভাইবকে ঘিরেই কিন্তু আমাদের এই শো। সো উইকেন্ড বাজ নিয়ে হাজির আছি, সেই বিকেল 5টা বাজে চলে এসেছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এবং দেখতে দেখতে আমরা সেকেন্ড আওয়ারে চলে এসেছি 6:01। খুব জলদি সময় চলে যাচ্ছে আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর আমি যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু আমাদের একটা ফেসবুক লাইভ হবে যেখানে আমাদের একটা লাইভ আড্ডা থাকছে। সো যারা ফেসবুক পেজে আছেন আশা করছি আমাদের সেই লাইভে যদি যুক্ত হয়ে যান আপনি কিছু না কিছু হয়তো বা শিখতে পারবেন। কারণ সবসময় কিন্তু ঢাকা এফএম 90.4 চেষ্টা করে ইউথ যারা আছে তাদের সাথে কাজ করার জন্য এবং হচ্ছে তাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সো এরকম একটা পার্টনারশিপ অনুষ্ঠান থাকছে আমাদের, আশা করছি অবশ্যই থাকবেন। আর আমি যদি বলি এই মুহূর্তে আমার সাথে অনেকেই যুক্ত আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মোসাম্মদ রুমি খাতুন গঙ্গাছড়া থেকে, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ রুমি খাতুন যুক্ত হয়ে যাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে লালমনিরহাট থেকে আছে মাহফুজা। ওকে, আজকে আমাদের স্কুল লাইফ শেষ হয়ে গেল ভাইয়া, তাই অনেক খারাপ লাগছে। হ্যাঁ, ও এসএসসি এক্সাম যারা দিবে 2027 তাদের তো মোটামুটি আমি দেখেছি যে বেশিরভাগ স্কুলই হচ্ছে এখন র্যাগ ডে চলছে আর কি। ওকে, এটাই আসলে স্বাভাবিক স্কুলের লাইফ বা হচ্ছে এই গন্ডি পেরিয়ে যখন আপনি পরবর্তী একটা সেশনে যাবেন ওইটা একটা লাইফের নতুন পার্ট। সো এভাবেই আসলে পড়ালেখা জীবনটাই এমন। ওকে, এখানে দেখতে পাচ্ছি মুত্তারিনা ইসলাম সুমনা আছে আমার সাথে, হ্যালো রিদম, হ্যালো। আচ্ছা মিতু আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি আমার সাথে, আর কেমন আছো তুমি? আর হ্যাঁ, তোমাকে প্রথম SMS করলাম, ওয়েলকাম করবে না? এই তো মিতু, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম মিতু। আচ্ছা আমার কয়েকটা ফ্রেন্ড আছে মিতু নাম, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে কেউ একজন, নামটা লিখিনি। ওকে, আচ্ছা স্মৃতি, স্মৃতি, আচ্ছা বাহ বেশ সুন্দর নাম আপনার। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আমাদের উমায়না। আমার কথা কি তোমার মনে আছে? আমি উমায়না। উমায়না মনে না থাকার কিছু নেই, মোস্ট ওয়েলকাম। আর এদিকে দেখতে পাচ্ছি আরো অনেকেই যুক্ত আছে, কমেন্ট সেকশনেও কিন্তু অনেকেই আছেন। গানগুলো শুনতে ভালো লাগছে রিদম ভাইয়া। হ্যাঁ উমের রেহান, এই যে আপনাদের পছন্দের গান, আর আপনি যেমনটা বলেছিলেন আপনি হয়তোবা শুরুতে বলেছিলেন যে আজকের প্লে লিস্টটা হয়তোবা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। সো এই যে প্লে লিস্ট বিন্দাস চলছে, ঠিক একইভাবে কিন্তু আরও একটা সুন্দর গান অপেক্ষা করছে আমাদের জন্য। সো আমার মনে হয় এই গানটাতে আমরা যেতে পারি। গানটা হচ্ছে তবু আসো না তুমি, বিসর্গ কল্লোল ওনার করা একটা গান। এটা হচ্ছে ইয়ামাহা মিউজিক স্টেশনের পার্সোনাল অ্যালবামের একটা গান আর কি, তবু আসো না তুমি। গানের কম্পোজিশনটা খুব সুন্দর হয়েছে, একটা গান ছিল না আগে, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়, ওই গানটার মতোই ঠিক একই রকম একটা মিউজিক। এই গানটা আমার কাছে সিমিলার মনে হয় আর কি। গানটা আশা করছি এনজয় করবেন, তবু আসো না তুমি। আমি এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই সবাই হৃদমের সাথেই যুক্ত থাকবেন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো মাই বিলভড লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফ এম 90.4। আমি আর জিদম আছি আপনাদের সাথে। আমরা কিন্তু একদম দেখতে দেখতে সেকেন্ড আওয়ারের মাঝামাঝি অবস্থানে আছি। আচ্ছা, যাই হোক, আমি যেমনটা বলেছিলাম যে আমাদের একটা লাইভ আছে, বাট গেস্ট এখন পর্যন্ত এসে আসলে উপস্থিত হতে পারেনি। আমি হয়তোবা কিছুক্ষণ পর আমরা হয়তোবা সরাসরি ফেসবুক লাইভে চলে আসবো। যাই হোক, সময় কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে আমাদের জুয়েল ভাই মালয়েশিয়া থেকে। আর জিদম ভাই আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ভাইয়া শুভ সন্ধ্যা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সো শুধুমাত্র বাংলাদেশ না, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের অফিসিয়াল যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে, ঢাকা এফ এম 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আমাদেরকে শুনতে পারবেন। আর তাছাড়া আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন, facebook.com/ilovedhakaefm। আর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত আছে শান্তি ইসলাম নরসিংদী থেকে। ভাই, আপনার একটা পিক নিয়ে যদি স্টোরি দেই মাই হ্যাপেন্স কেমন হবে? আমার ছবি স্টোরিতে দিবেন? দিতে পারেন, ইটস ওকে, আশা করছি ভালোই হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু নাম্বারে অনেকে যুক্ত আছেন। কেন জানি নিজেকে সবসময় একা একা লাগে, শুধু বারবার মনে হয় আমি যেন কারোর জন্য অপেক্ষা করছি, কিন্তু কার জন্য অপেক্ষা করছি ওইটা বুঝে উঠতে পারছি না। মাম্পি, আসলে অপেক্ষা ব্যাপারটি এমন, অপেক্ষা কখন কে মানে কেন করে, অপেক্ষা এটা নামই কিন্তু অপেক্ষা। সো এই অপেক্ষার আসলে কোনো ডেফিনেশন নেই, আমিও এটা কোনো অ্যান্সার দিতে পারছি না আপাতত। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আমাদের হালিমা। তুমি আমাকে নিয়ে যাবে তো বিছানাপুরে? আমি যেতে চাচ্ছি। আচ্ছা, বিছানাপুর তো আমি ঘুরতে যাই প্রতি বৃহস্পতিবার। এখানে দেখতে পাচ্ছি নিতু আছে আমার সাথে রংপুর থেকে, মোস্ট ওয়েলকাম নিতু, মোস্ট ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে রংপুর থেকে আয়ান রয়। ওকে, আচ্ছা ভাইয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রাফিয়া আছে রংপুর থেকে আমার সাথে। আমার সাথে যুক্ত আছে কিন্তু আমাদের কে আছে, তুমি কি আমার পরিচয় জানতে চাও? বলেছি আমি জান্নাত, আমার বাসা রংপুরের ময়নাকুটিতে, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। তোমার পরিচয়টা বলবো? আমার পরিচয় আমি কি বলবো, এই তো আমি হচ্ছি রিদম, আরজে রিদম। আর এই তো আপনাদের বন্ধু আর কি, আমি আর কি বলবো, তেমন কিছু বলার নেই। আচ্ছা, হাই রিদম, আমি জান্নাত, নতুন সংযুক্ত হলাম। ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে, আসসালামু আলাইকুম রিদম ভাই, আপনার কণ্ঠের সাথে স্পাইস এফএম এর আরজে আপনের মিল আছে, আমি জাহিন। ওকে জাহিন, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু আমাদের জিনিয়া। আচ্ছা, একটা প্রেমের গল্প লিখেছি আর তাতে একজনের নাম লিখেছি, গল্পের নামটা হলো ভালোবাসার অনুভূতি। ভালোবাসার অনুভূতি, হ্যাঁ, বেশ সুন্দর, বেশ সুন্দর। আই ডোন্ট নো এটা কি এনি হাউ আমি কি না কে জানে। ওকে, এখানে জান্নাতুল হীরা আছে আমার সাথে, তোমার কিছু কথাবার্তা এখনো ছোট বাচ্চার মতো, কিছুক্ষণ আগে তুমি হালিমাকে বলছিলে মেলা থেকে আমার জন্য মজা নিয়ে আসবেন, কথাটা শুনে আমার খুব হাসি পেয়েছে, খুব কিউট তুমি। না হ্যাঁ, আমি খুব সত্যি মন থেকে বলেছি যে মেলা থেকে যদি আমার জন্য একটু মজা নিয়ে আসে আর কি। বাবা, আমাদের বিআইন সাহেব চলে এসেছে। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছো? আজকে লেট হলো, পড়ালেখার চাপ খুব। আর এফ এম এর বন্ধুরা কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছে। আর এই তো আছি, আমরা সব একসাথে আছি। বিআই, তোমাকে পাঞ্জাবিতে ভালো লাগে, রাগ করলা বিআই? না, রাগ করবো কেন, ভালো লাগে, এটা তো সুন্দর কথা, বেশ ভালো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি কিছুক্ষণ পর কিন্তু ফেসবুক লাইভে চলে আসবো। সো আপনারা হচ্ছে আর চোখ রাখুন অবশ্যই আমাদের ফেসবুক পেজে, facebook.com/ilovedhakaefm। যাই হোক লিসেনার্স, অনেক কথা বলে ফেললাম, একসাথে অনেকগুলো মেসেজ পড়ে ফেললাম, আর এই মুহূর্তে আমার মনে হয় একটা গানে যাওয়া উচিত। সবাই তো রাগ করেন যে রিদম শুধু মেসেজ পড়ে না, শুধু গান শোনায়। এই যে মেসেজ পড়লাম এতক্ষণ, আচ্ছা আমরা এখন ওল্ড স্কুলের একটা গান শুনব, আজ রাতে কোনো রূপকথা নেই। হ্যাঁ, রাতের বেলা আসলে সবার জীবনে রূপকথা থাকে না, অনেকের হয়তো থাকে, অনেকের হয়তো থাকে না। তবে এই রূপকথা মানুষকে কিন্তু বেশ শান্তি দিতে পারে।
যাই হোক লিজনার্স, আমরা ওল্ড স্কুলের আজ রাতে কোনো রূপকথা নিয়ে গানটিতে চলে যাচ্ছি, আশা করছি এনজয় করবেন। আমি সরাসরি আমাদের ফেসবুক লাইভে চলে আসবো, আশা করছি অবশ্যই সবাই আমাদের ফেসবুক লাইভে যুক্ত হয়ে যাবেন। যাই হোক কথা বাড়াচ্ছি না, সোজা এখন গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না।

আপনি চাইলে দ্রুত গতিতে চলবে। শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো মাই বিলভড লিসেনার্স, আমি আবারও হাজির হয়ে গেলাম। আমাদের লাইভটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আশা করছি। অবশ্যই ফেসবুক লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন, ফেসবুক পেজে চোখ রাখুন facebook.com/loveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 অফিসিয়াল পেজে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। এই ফাঁকে একটা গানে চলে যাবো আমরা, রিদমা ঝাড়ে রাখবো শ্রেয়া ঘোষালের। আশা করছি গানটা সবাই এনজয় করবেন, গানটা শুনতে থাকেন। আমি এই যে খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: माय बिलव्ड दोस्तों लोग, दोस्तों का दोस्त, यारों का यार, आरजे रिदम इज हियर। লিসনার সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান উইকেন্ড বাজে। আজ বৃহস্পতিবার, পবিত্র বৃহস্পতিবার। ওকে, পবিত্র বৃহস্পতিবার কিন্তু খুব বেশি জমজমাট হয়ে উঠেছে, এবং আমাদের এই জমজমাট আড্ডায় কিন্তু আমাদের কিছু ফ্রেন্ডও কিন্তু চলে এসেছে। আমি যেমনটা বলেছিলাম যে আজকে কিন্তু আমাদের একটা আড্ডা আছে, সো ফেসবুক লাইভে যারা থাকবেন অবশ্যই কিন্তু আমাদের সেই আড্ডায় যুক্ত হতে পারবেন। আমি আরজে রিদম আছি আপনাদের সাথে, বিকাল 5টা থেকেই কিন্তু উইকেন্ড বাজে হাজির হয়ে গেছি ঢাকা এফএম 90.4 এ। সো এই মুহূর্তে যারা আমাকে ফ্রিকোয়েন্সিতে শুনছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি যে লিসেনার্স, আপনারা কিন্তু এখন আমাকে চাইলে এই মুহূর্তে দেখতেও পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে রিদম ইজ ওয়েটিং ফর ইউ। ওকে, আমাদের নাম্বারও লিখতে পারবেন 01841904904। ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে বন্ধু, চাইলে আপনি হোয়াটসঅ্যাপেও কিন্তু লিখতে পারবেন। আচ্ছা, ফেসবুক লাইভ এই মুহূর্তে যারা দেখছেন, সবাই তো বুঝতেই পারছেন, হয়তোবা দেখতে পারছেন এই যে আমার সাথে কিন্তু আমার তিনজন গেস্ট কিন্তু চলে এসেছে। সো আমি এখন সরাসরি আমার গেস্টের কাছে চলে যাব, আশা করছি তাদের সাথে আজকে আমরা জমিয়ে গল্প করব, জমিয়ে আড্ডা দিব। আর আপনারা বরাবরের মতোই জানেন যে ঢাকা এফএম 90.4 সবসময় কিন্তু হচ্ছে ইউথ জেনারেশন বা হচ্ছে এই যে সুন্দর সুন্দর ইভেন্টগুলো কভার করি আমরা, বা আমাদের পার্টনারশিপে এর আগে যে ইভেন্টগুলো দেখেছেন, ঠিক একইভাবে কিন্তু আমরা এবার আরও একটা পার্টনারশিপে আমরা হচ্ছে গিয়েছিলাম, এবং খুব সুন্দর। আমি যেমনটা টেক্সটাইল নিয়ে তখন কথা বলছিলাম আর কি, সো বুঝতেই পারছেন যে আসলে এই ব্যাপারগুলো আমাদের কাছে কত বেশি ইন্টারেস্টিং লাগে এবং হচ্ছে কত বেশি ইন্টারেস্টিং থাকে ব্যাপারগুলো। সো সেই ব্যাপারগুলো নিয়ে আড্ডা হবে। এই মুহূর্তে আমার সাথে আমার স্টুডিওতে উপস্থিত আছে আমাদের প্রান্ত ভাই, তারপর আছে আমাদের নাহিদ ভাই, আমাদের তৌহিদ ভাই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, রিদম সবসময় ভালো থাকে এবং সবসময় ভালো থাকার চেষ্টা করে, কারণ ভালো থাকা ছাড়া আসলে লাইফ চলে না। তো যাই হোক, আমি আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করেছি অলরেডি যে আজকে আমরা কী বিষয়ে গল্প করবো বা কী বিষয়ে আজকে আমাদের আড্ডাটা হতে যাচ্ছে। বাট তারপরও আমি একটু চাচ্ছি যে আমরা সিরিয়ালে যাব, আমি প্রথমে প্রান্ত ভাইয়ের কাছে যাব। প্রান্ত ভাই, আপনি আপনার পরিচয়টা ছোট করে যদি একটু দিয়ে দিতেন আর কি।
1: আমি জহিল ইসলাম প্রান্ত, স্টুডেন্ট অফ নিটার। নিটার মিন্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ, কোঅর্ডিনেটর অর্গানাইজিং ডিভিশন নিটার টেক্সটাইল ক্লাব, আর সেন্ট্রাল টিম টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ 1.0।
0: ওকে, তারপর আমাদের সাথে আছে নাহিদ ভাই।
2: আমি নাজমুল হোসেন নাহিদ, আমিও নিটার থেকে আসছি, আমরা সবাই নিটার থেকে আসছি। আমাদের যে টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ 1.0 হয়েছে, এটার আমি হচ্ছে প্ল্যানিং টিমের কোঅর্ডিনেটর ছিলাম, এবং নিটার টেক্সটাইল ক্লাবেরও প্ল্যানিং এবং রিসার্চ টিমের কোঅর্ডিনেটর। এবং আমি আসলে মেইনলি বড় বড় সব প্ল্যানিং করি, ওদের উপর দায়ভারটা চাপায় দিই, ওরা অর্গানাইজ করার চেষ্টা করে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দা প্ল্যান মেকার আর কি। হ্যাঁ, না, প্ল্যান মেকার কিন্তু সবসময় ওই এই সুবিধাটা নেয়, মানে সে প্ল্যানটা মেক করে দেন আস্তে করে হচ্ছে ওই যে সাইড কেটে চলে যাওয়া আর কি।
2: 200% আমি আসলে প্ল্যান করি, তারা যতটুকু এক্সিকিউট করতে পারে আমিও হেল্প করি, একদম ছেড়ে চলে আসি না।
0: ওকে, আচ্ছা, তারপর আমার সাথে আমাদের তৌহিদ ভাই আছে। তৌহিদ ভাই, আপনার পরিচয়টা যদি একটু।
3: আমি তৌহিদ হাসান, নিটারেরই স্টুডেন্ট। আমি হচ্ছে কোঅর্ডিনেটর হিসেবে হসপিটালিটি ডিভিশনে আছি টেক্সটাইল ক্লাবে, আর হচ্ছে আমি সেন্ট্রাল অর্গানাইজার হচ্ছে টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ 1.0।
0: ওকে, মানে সবার কাজটা একই গতিতে আগাচ্ছে, জাস্ট খালি হচ্ছে ডিভিশনটা মনে হয় আমি দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট, আপনার আলাদা। ওকে, মানে এই এই যে ডিভিশনের যে ব্যাপারটা, ডিভিশন ওয়াইজ আলাদা আলাদা যে মানে একটা, এটা মানে আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন, আমি গতকালকে রাতে ভাবছিলাম যে আপনাদের এই প্রতিটা ডিভিশনে হচ্ছে আলাদা আলাদা এই যে মেম্বাররা যারা আছেন, এরকম কতজন করে মেম্বার থাকেন একটা ডিভিশনে?
1: আমাদের তো প্রায় 18টা ডিভিশন, তো 18 ডিভিশনে আমাদের ফোর্থ ইয়ার থেকে প্রায় 8-9 জন করে এক একটা ডিভিশনে। ওখান থেকে একজন এসে কোঅর্ডিনেটর থাকে, যারা টিচারদের সাথে কানেকশনটা বিল্ড আপ করে, আর আমাদের প্রত্যেকটা ডিভিশনে একজন করে টিচার অ্যাডভাইজার হিসেবে থাকে।
0: আচ্ছা, ঠিক আছে, ফাইন। সো এই মুহূর্তে সবাই আমাদেরকে শুনতে পারছেন, আমাদের ফ্রিকোয়েন্সিতে শুনতে পারছেন, আমাদের লাইভেও আছেন। সো আমি যদি একটু বলি এই প্রোগ্রামটার ব্যাপারে, এটা ছিল হচ্ছে একটা টেক্সটাইল ফেস্ট। হ্যাঁ, টেক্সটাইল ফেস্ট, আমি যদি রং না হই, টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ 1.0। ইট মিন্স এটা আপনাদের ফার্স্ট সেশন ছিল। ওকে, আশা করছি এটা তো ইন ফিউচারে আরো আসবে, এই বিষয়ে আমরা গল্প করবো, এই বিষয়ে আমি আড্ডা দিব। যাই হোক, আমি কিছু প্রশ্ন রেডি করে রেখেছি আপনাদের জন্য। এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছ থেকে আমি উত্তরগুলো আশা করছি। সো আমি সিরিয়ালি যাব, আমি একটা প্রশ্নের উত্তর আমি নিব হচ্ছে প্রান্ত ভাইয়ের কাছ থেকে, একটা প্রশ্নের উত্তর নিব নাহিদ ভাইয়ের কাছ থেকে, আমি তৌহিদ ভাইয়ের কাছে আসবো। আর আমি তাছাড়া যদি বলি যে আমাদের এই ফ্রেমে হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের সাথে কিন্তু আরো একজন বন্ধু যুক্ত আছে, আমাদের মিঠুন ভাই। আর মিঠুন ভাই, মিথুন ভাই ওকে, মিথুন ভাই আছে যদিও ক্যামেরার পেছনে, বাট আছে আমাদের সাথে। আচ্ছা, সব বিষয়ে কথা হবে। সো আমি শুরুতে একটু আমাদের প্রান্ত ভাইয়ের কাছে চলে যাব। এই যে আপনাদের টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ 1.0, এটা সাকসেসফুলি শেষ হয়েছে। সো এই শেষ হওয়ার পর আপনার প্রথম অনুভূতি কেমন, এটা একটা প্রশ্ন। এত বড় একটা ইভেন্ট নামিয়ে আনার পেছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল?
1: থ্যাংক ইউ রিদম ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, ঢাকা এফএম কে অনেক অনেক ধন্যবাদ। ফার্স্ট অফ অল, এই টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ 1.0 আসলে আমাদের স্বপ্ন ছিল এবং আমাদের ভাইদেরও স্বপ্ন ছিল। প্রথমত এই সমুদ্র পার হওয়ার প্রথম পাটা আমরা রাখছিলাম আমাদের ভাইদের হাত ধরে।
0: আচ্ছা,
1: আমরা তো 12 ব্যাচ, এটা টেক্সটাইল ডিপার্টমেন্টের 12 ব্যাচ, তো আমাদের 11 ব্যাচের যে ভাইয়েরা ছিলেন ওনাদের হাত ধরে আমরা এই ফেস্ট নামানোর প্ল্যান করি। তো তখন আমরা এক্সিকিউট করতে পারি না, সময়ের জন্য ভাইদেরও ব্যস্ততা ছিল। আমরা যখন সময় সুযোগ পাই তখন আমরা আসলে ট্রাই করি। তো ট্রাই করতে গিয়ে আসলে অনেক রকম বাধা বিপত্তি পার হয়ে, মোট কথা আমরা সমুদ্রের একদম এক কিনারা থেকে শুরু করে আরেক কিনারা পার করছি, এরকম একটা ফিলিংস আসলে। যেদিন প্রোগ্রামটা শেষ হয়েছে ওইদিন আমরা সবাই আসলে স্টেজে শুয়ে
0: পড়ছিলাম।
1: প্রোগ্রামটা আসলে সমুদ্র পার হয়ে যে সুন্দর একটা দৃশ্য দেখা যায়, যেমন মুভিতে যেরকম দেখি আর কি, এরকম লাগছে
0: না? এটা এটা এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর ইভেন্ট যারা নামায়, এই ইভেন্টের অর্গানাইজার কমিটি হিসেবে যারা কাজ করে বা অর্গানাইজিং টিমে যারা থাকে, ট্রাস্ট মি অর নট, অ্যাজ আপনারা জানেন যে আমার যেহেতু প্রায় সময় এরকম ইভেন্ট নিয়ে কাজ করা হয়, মানে এই যে ব্যাপারটা, এটা সাকসেসফুল হওয়ার পর যে আসলে একটা শান্তি আসে বা শান্তি কাজ করে, এটা হয়তো বা এরকম কোনো অনুষ্ঠানে বা এই যে এভাবে মুখ দিয়ে হয়তো বা বলে প্রকাশ করা যাবে, এটা এটা হচ্ছে একটা অন্যরকম একটা শান্তি। যাই হোক, আমার সাথে কিন্তু কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। আচ্ছা, সাউন্ডের সমস্যাটা নিয়ে কেউ বলছেন, আমি একটু ঠিক আছে, আমি দেখছি, অবশ্যই দেখছি সাউন্ডের ব্যাপারটা। ফ্রিকোয়েন্সিতে আশা করছি সবাই শুনতে পারছেন আমাকে এই মুহূর্তে। ফ্রিকোয়েন্সিতে যারা আছেন অবশ্যই আমাকে একটু নাম্বারে লিখবেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন নাম্বারে। প্রথমে দেখতে পাচ্ছি রংপুর থেকে মিতু যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমার সাথে চট্টগ্রাম থেকে রূপকথা আছে, ওকে ফাইন, আমার সাথে এদিকে যুক্ত আছে। রংপুর থেকে দুইজন একসাথে, মুক্তারা আর হচ্ছে মাশফিয়া, ওকে। মুরাদ খান আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আতাউল্লাহ আছে চট্টগ্রাম থেকে, জান্নাত যুক্ত হয়ে গেছে আমার সাথে, যুক্ত আছে কিন্তু স্মৃতি, ওকে। এখানে দেখতে পাচ্ছি জাহিন আছে আমার সাথে, আমার সাথে তং চঙ্গা যুক্ত হয়ে গেছে পাহাড়ি গোলাপুর, ওকে, মোস্ট ওয়েলকাম। পড়ি আছে রংপুর থেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে। আশা করছি আমাদের এই লাইফটা এনজয় করতে পারবেন, আপনার ফেসবুক পেজে চলে আসেন, ওকে। আমি তারপর সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাব, আমি এখন একটু নাহিদ ভাইয়ের কাছে যাব। NITER টেক্সটাইল ক্লাবের এই প্রথম মেগা ইভেন্টে আপনাদের, আমি যতটুকু প্রসপেক্টাস দেখেছিলাম সেখান থেকে কোয়েশ্চেনটা করা যে 3000+ আপনারা গেস্টের একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। সো এই যে 3000+ প্রত্যাশিত অংশগ্রহণকারী আর 150 অর্থাৎ 150+ ইন্ডাস্ট্রি প্রতিনিধিকে এক ছাদের নিচে আনা, এই যে একটা প্রপার প্ল্যান বা এই যে একটা বড় ধরনের প্ল্যান, এই প্ল্যানটা কিভাবে মাথায় আসলো?
2: আচ্ছা, প্রথমত আমি একটু ইভেন্টের সম্পর্কেই বলি, আমাদের প্ল্যান ছিল আরো বড়।
0: আচ্ছা,
2: আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় ফেস্ট করার। এখানে আমাদের হয়তো বা আমরা যাদের অর্গানাইজার ছিলাম তাদের কোনো ত্রুটির কারণে অথবা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা হয়তো বা ততটা রিচ করতে পারিনি।
0: আচ্ছা আচ্ছা,
2: তবে আমাদের যে টার্গেট ছিল যে 150+ 150+ ইন্ডাস্ট্রি রিচ করার এবং 3000+ ফিজিক্যাল পার্টিসিপেশন, এইখানে আমরা অলমোস্ট নিয়ার অ্যাবাউট যে 2500 মতন আমরা আর কি রিচ করতে পেরেছি। আমরা আমরা এটার জন্য আর কি সবাইকে ধন্যবাদ দিতে চাই, অর্গানাইজার টিমদের। এটার প্ল্যানটা মেইনলি আসছিল, আমরা খেয়াল করে দেখি যে অনেক ক্ষেত্রে আমরা নিটারের যারা আছি তারা নিটারকে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যেয়ে আসলে পরিচয় করিয়ে দিতে হয় নতুন করে। এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এবং বাহিরের যারা আছে যেমন আপনারা অথবা অন্য কেউ নর্মাল পিপল তাদেরকে মিট করে দেওয়ার ক্ষেত্রে আমাদের আর কি একটা বেগ পোহাতে হয়। এই এইটা থেকে আমাদের মাথায় আসছিল যে আমরা এমন কিছু করব যার থ্রুতে আসলে নিটারের যাতে ব্র্যান্ডিংটা হয়।
0: আচ্ছা,
2: এবং নিটারকে সবাই যেন এক নামে চেনে।
0: ওকে ওকে,
2: এবং আপনাদের এখানে আসলাম অবশ্যই ঢাকা এফএম 90.4 অনেক ফেমাস একটা প্রতিষ্ঠান এবং তারা অনেক দিন থেকে কাজ করতেছে এই সেক্টরে, তা আমরা এই জন্য এখানে আসা, এটাও একটা পার্ট অফ প্ল্যান যে আমরা আপনাদের থ্রুতেও মানুষের কাছে রিচ করতে চাই, নিটারের নামকে আরো পাবলিক করতে চাই। এই জন্যই আমরা বড় আকারে প্ল্যান করেছিলাম। মোটামুটি আমরা যারা আছি অর্গানাইজার অলমোস্ট বলতে গেলে আমাদের ক্যাম্পাসটা একটু ঢাকা থেকে দূরে, ঢাকা থেকে প্রতিদিন আমরা এই নিটারের থেকে এইদিকে আসতাম, মুভ করতাম, ছয় থেকে সাতজন। অলমোস্ট 60,000 টাকা লোকাল ট্রান্সপোর্টের বিল দিয়েছে শুধু
0: যাতায়াত করতে।
2: আমাদের উদ্দেশ্যই ছিল নিটারের ব্র্যান্ডিং করা। এবং টেক্সটাইল সেক্টরের যত মানে হাব আছে, বড় বড় ব্রেইন যেখানে থাকে, তাদেরকে এক জায়গায় নিয়ে আসা এবং এক জায়গায় নিয়ে এসে তাদেরকে নিটারের সাথে পরিচয় করে দেওয়া, এবং টেক্সটাইল সেক্টরের যে এখন একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি হচ্ছে আস্তে আস্তে, এইটা থেকে আসলে বের হয়ে আসার কোনো প্রসিডিউর খুঁজে বের করা, সব কিছু মিলিয়ে আর কি আমাদের এই প্রচেষ্টা ছিল। আমরা যতটুকু করতে পেরেছি, আমার ফ্রেন্ডরা আছে, আমাদের অর্গানাইজাররা আছে, ওরা আরো বলবে ইনশাল্লাহ।
0: ওকে, যাক, নাহিদ ভাই খুব সুন্দর কথা গুছিয়ে বলেন, ব্যাপারটা খুব ভালো লাগলো আমার কাছে। আচ্ছা, আমি একটু তহিদ ভাইয়ের কাছে চলে যাব। সো আপনাদের এই যে ফেস্টে প্রথম দিনের যে জব ফেস্ট ছিল, জব ফেস্ট এন্ড হচ্ছে টেকনিক্যাল সেমিনার, সো এই জব ফেস্ট এন্ড টেকনিক্যাল সেমিনার থেকে শুরু করে দ্বিতীয় দিনের ফ্যাশন শো, আমি যদি ভুল না হই দ্বিতীয় দিন ফ্যাশন শো ছিল আপনাদের, আর ব্যান্ড কনসার্ট, কনসার্টের ব্যবস্থাও মোস্ট প্রবলি ছিল। সো এই যে এতগুলো বড় ইভেন্ট একসাথে ম্যানেজ করা, এই ব্যাপারটা মানে আপনাদের কাছে কেমন ছিল বা কতটুকু চ্যালেঞ্জিং ছিল, এই ব্যাপারটা একটু আপনার কাছ থেকে শুনবো আমি তো। হইতে
3: ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ঢাকা FM 90.4 কে। আসলে এই ব্যাপারটা মানে কঠিন, চ্যালেঞ্জিং ছিল, খুব চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। আর হচ্ছে আপনার একটা কারেকশন করে, হচ্ছে আমাদের ফ্যাশন শোটা হচ্ছে প্রথম দিনই হয়েছে।
0: ও ওকে,
3: এটা হচ্ছে আর কি প্রথম দিনই হয়েছে, এটা আর কি সন্ধ্যার পরে হয়েছে। তো আমরা আর কি 6-7 জন সেন্ট্রাল অর্গানাইজার ছিলাম, আর হচ্ছে আমাদের কিছু লিড ছিল, তো তারা সবকিছুই দেখছে, বাট আমরা হচ্ছে কিছুটা বেগ পোয়াইছি আর কি, যে অনেক কিছু মেনটেন করতে, কারণ এই প্রোগ্রামটা হচ্ছে টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ 1.0 আসলে আমাদের জন্য নতুন ছিল। হ্যাঁ, আমাদের জন্য নতুন ছিল, এতগুলো সেগমেন্ট একসাথে মেনটেন করাও একটু কঠিন ছিল আর কি। তারপরেও আমরা সবকিছু আর কি মেনটেন করতে পারছি এর জন্য আলহামদুলিল্লাহ। হয়তো বা কিছু ছোটখাটো ভুল ত্রুটি থাকতেই পারে,
0: ভুল ত্রুটি থাকবে, যে কোনো একটা ইভেন্টের ক্ষেত্রে ভুল ত্রুটি থাকাটা স্বাভাবিক। যদি কোনো ভুল ত্রুটি না থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে ওই প্রোগ্রামটাকে সাকসেসফুল হিসেবে ধরা ভুল হবে। আচ্ছা, আমি প্রোগ্রামের ব্যাপারে আরো শুনবো, প্রোগ্রামের ব্যাপারে আরো আড্ডা দিব, বাট এই মুহূর্তে একটু বলে দিচ্ছি লিসেনার্স, আমাকে যারা শুনছেন এই মুহূর্তে কিন্তু আমাকে ফেসবুকে লাইভে দেখতে পারছেন, সো অনেক অনেক ধন্যবাদ যারা ঢাকা FM 90.4 এর সাথে আছেন। আমাকে নাম্বারই লিখতে পারবেন, আমাদের নাম্বার হচ্ছে 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যে আজকে আমাদের সাথে যে আমাদের কি বলবো ভাই বন্ধু, যদি বলি একদম লোকাল ল্যাঙ্গুয়েজে বলি ভাই বন্ধু, এই যে ভাই বন্ধুরা যে আমাদের সাথে বসে আছে, এই ব্যাপারটা আমি খুব বেশি এনজয় করি যখনই আমাদের এরকম কোনো পার্টনারশিপ অনুষ্ঠান থাকে। আপনারা তো জানেনই যে বিভিন্ন জায়গা থেকে হয়তো আমাদের বাইরের ভাই ব্রাদাররা আসে, সো এই যে ব্যাপারগুলো আপনারাও কিন্তু চাইলে আমাদের সাথে এরকম কোনো ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই ঢাকা FM 90.4 চেষ্টা করবে হয়তো আপনাদের সাথে সেই যে ইভেন্টটা আছে সেটাতে কোলাপ করার জন্য। আচ্ছা, আমি তারপর আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে চলে যেতে যাচ্ছিলাম, একটু সময় দিবেন আমাকে প্লিজ একটু। আচ্ছা, আমি পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, পরবর্তী কোয়েশ্চেন আমি আমি এখন কোয়েশ্চেন করি, এবার আপনি ডিসাইড করে নেন কে অ্যান্সার করবেন আমাকে। ওকে, সো টেক্সট অলিম্পিয়াড আর হচ্ছে টেক্সটেক হ্যাকাথনের মতো টেকনিক্যাল প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রবলেম সলভিং স্কিল দেখে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা কি ফিডব্যাক দিলেন? আপনাদের এখানে তো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এসেছিলেন, সো এখানে আসলে তাদের মানে ভাষ্য মতে তারা কতটুকু দেখলো বা তারা আপনাদেরকে কতটুকু সাজেশন দিয়ে গেল বা তারা আপনাদেরকে কতটুকু পছন্দ করলো, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতে।
2: আচ্ছা, এখানে আমি একটু বলি যে আমাদের যে কম্পিটিশনসগুলো রয়েছে তার মধ্যে কেস কম্পিটিশন, এর পাশাপাশি ক্রিয়েটিভ এক্সিবিশন, ফটোগ্রাফি এক্সিবিশন, অনেকগুলো কম্পিটিশন ছিল, টোটাল 60টা। আমরা প্রথমত কম্পিটিশনগুলোকে এঙ্গেজমেন্ট বৃদ্ধির জন্য প্রাইজ পুল হিসেবে একটা লার্জ অ্যামাউন্ট রাখার চেষ্টা করেছিলাম, অলমোস্ট 60টা কম্পিটিশন মিলে 2,50,000 টাকা। এইটা আসলে আমরা চেয়েছি যে বাংলাদেশের যত বড় বড় কম্পিটিশন যারা করে থাকে তারা আসুক আমাদের ক্যাম্পাসে এসে আসলে রিয়েল লাইফ প্রবলেম সলভ করুক, করার সাথে পাশাপাশি তারা এই যে ওয়েদারটা, যে ওয়েদারে আসলে সবাই গ্রুম করে শেখে, এই ওয়েদারটা আমাদের ক্যাম্পাসেও দিয়ে যাক। এই জন্য আমরা আর কি একটা বড় লার্জ অ্যামাউন্টের আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা দিয়েছি। এখানে যারা জাজ ছিলেন তারাই মেইনলি আসলে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ছিলেন। জাজদের ভিতরে আমাদের প্রায় অলমোস্ট যারা ছিলেন এজিএম থেকে শুরু করে জিএম, পাশাপাশি আমাদের টিচার্সরা, অন্যান্য ইউনিভার্সিটির টিচার্সরা যারা এই সেক্টর নিয়ে অনেক দিন থেকে আছেন তাদেরকে এনেছিলাম, তাদেরকে আমরা ইনভাইট করি।
1: আর একটা কথা হচ্ছে আমাদের আরজে হাসিবুর রহমান স্যারও কিন্তু আমাদের একটা মুখ্য
0: ইন্টারভিউ। বিগ শাউট আউট গোস ফর আরজে হাসিব ভাই। আরজে হাসিব ভাই আমাকে কল করেছিলেন এন্ড হাসিব ভাই থ্রুতি কিন্তু আসলে আমার এই যে ভাইদের সাথে বসে সৌভাগ্য হলো।
2: থ্যাংক ইউ হাসিব ভাই,
1: উনি খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো মনের একজন।
0: হ্যাঁ, আরজে হাসিব ভাইয়ের কথা কি বলবো, আমার খুব কাছের মানুষ, খুব ঘনিষ্ঠ মানুষ।
2: আমরা যে কম্পিটিশনগুলো দিয়েছিলাম কেস কম্পিটিশনে, বিশেষ করে যদি বলি কেস কম্পিটিশনে, আমরা তিনটা লেয়ারে আসলে কম্পিটিশনটা রান করেছিলাম। ফার্স্ট লেয়ারে আমরা অনলাইনে তাদের থেকে একটা প্রবলেমের সলভ নিয়েছিলাম, যখন এখন আসলে একটু ডিপে যেতে হয় যদিও বা। আর টেক্সটাইল সেক্টরে এখন একটা বড় ইস্যু হচ্ছে জ্বালানির সমস্যা। এই জ্বালানি সমস্যাটাকে সামনে রেখে ইন্টারন্যাশনাল যে বায়াররা আছেন যারা বাইরে থেকে বাংলাদেশে অর্ডার করে, তাদেরকে আমরা কিভাবে এই যে অন টাইমে সব প্রোডাক্টগুলো সাপ্লাই করতে পারি এবং তাদের যে কোয়ালিটি সব কিছু মিট করতে পারি, এটার জন্য আমাদের যে সাপ্লাই চেইনে বটলনেক থাকে এই বটলনেকগুলো রিমুভ করার জন্য কোনো প্রসিডিউর আমরা স্টুডেন্টদের মধ্যে থেকে পাই কিনা, এটা নিয়ে আসলে আমাদের ফার্স্ট কেস ছিল। জাজরা এই কেসটা অনেক পছন্দ করেছে আসলে,
0: এটা ভালো লাগলো, ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং।
2: এইটার পরে আমরা সেকেন্ড রাউন্ডে যে এইটার উপরে একটা প্রেজেন্টেশন রেখেছিলাম অনলাইনে, এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডের পরে যখন আমরা থার্ড রাউন্ডে গেলাম, ফাইনাল রাউন্ড, এখানে আমরা আসলে চেষ্টা করেছি, আমাদের একজন স্পন্সর আছে প্রাণ জিরোস, তারা আমাদেরকে বেশ একটা ভালো সাপোর্ট দিয়েছে প্রোগ্রামে। তাদের আমরা একটা কম্পিটিশনে কেস রেখেছিলাম, তাদের প্রোডাক্ট, যে প্রোডাক্ট এখন তারা লঞ্চ করেছে নতুন একটা চিপস, এই চিপসটা আসলে আমরা এখন মার্কেটে খুব বেশি দেখতে পাই না।
0: আচ্ছা,
2: তা আমরা চিন্তা করেছিলাম তাদের এই প্রোডাক্টটা মার্কেটিংয়ের জন্য কোনো ওয়ে স্টুডেন্টদের মাছ থেকে পাওয়া যায় কিনা। আমরা থার্ড কেসটা রেখেছিলাম মেইনলি হচ্ছে মার্কেটিং নিয়ে, যদিও বা এটা টেক্সটাইল থেকে একটু সরে গিয়েছে, তবে টেক্সটাইলও তো মার্কেটিং এর
0: মার্কেটিং
2: মার্কেটিং মার্কেটিং যদি কেউ পারে একটা প্রোডাক্টের পারলে ও সবই পারবে,
0: সবই পারবে।
2: সেই জন্য আমরা আর কি এই কেসটা, লাস্ট কেসটা রেখেছিলাম মার্কেটিং এর উপর। সেক্ষেত্রে যারা ফার্স্ট হয়েছে তারা অলমোস্ট একটা মানে প্রোটোটাইপ তৈরি করে নিয়ে এসেছে, প্যাকেজিং প্রোটোটাইপ তৈরি করে নিয়েছে, এটা দেখে বাফটের একটা টিম আর কি, বিগ শাউট আউট টু দেম। এখানে তারা একটা একদম রিয়েল লাইফ, একদম ফিজিক্যাল একটা কপি তৈরি করে নিয়েছে, অনলাইন কপি নিয়ে এসেছে, এইটার থেকে জাজরা তাদেরকে ভালো মার্কিং করেছে। এবং এই যে আরো অনেকে মার্কেটিং এর বিভিন্ন পলিসি দেখিয়েছে, ধরেন এইরকম আপনাদের মতন যারা মিডিয়া কভারেজ দেয় তাদের সাথে কথা বলে তাদের থ্রুতে কোনো মার্কেটিং, অনেক ধরনের অনেক সমস্যার সমাধান এসেছে। এগুলো আর কি যারা যাচ্ছিলেন তারা তো ইন্ডাস্ট্রিয়াল লোক, তাদের আসলে এই জিনিসগুলো আসলে ভালো লেগেছে। এবং আমার মনে হয় যারা এখানে আসেনও, আমরা ইনভাইট করলে, এই কম্পিটিশনগুলো ইনভাইট করলে তারা আসেন, যে ইউথ আমরা যারা জেনজি আছি, জেনজির কাছ থেকে আসলে আইডিয়া নেওয়ার জন্য আসেন ওনারা, এখান থেকে কিছুটা আইডিয়া হয়তো বা, তারা অবশ্যই অনেক বিজ্ঞ মানুষ কিন্তু আমাদের যে একটা মানে বলে চিকন বুদ্ধি যেটাকে বলে, এই যে এই জায়গাটাই আর কি তারা আমাদের কাছ থেকে হয়তোবা নেয়ার জন্য আসেন এবং তারা এগুলো অ্যাপ্রিসিয়েট করেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, পরবর্তীতে ফিডব্যাক হিসেবে খুব ভালো ফিডব্যাক দিয়েছেন। ক্রিয়েটিভ এক্সিবিশন ছিল, সেখানেও খুব মানে তারা বলেছেন এত সুন্দর সুন্দর আসলে ক্রিয়েটিভ জিনিস মানুষ তৈরি মানে স্টুডেন্টরা তৈরি করতে পারে, এটা নিয়ে প্রশংসা করেছে। মোটামুটি জাজ প্যানেলে যারা ছিলেন সবাই খুব খুশি এবং ইন্ডাস্ট্রিয়াল যারা ছিলেন,
0: আমারও বেশ ভালো লাগলো। মানে এই যে আপনাদের এটা যেহেতু 1.0 ফর দ্য ফার্স্ট টাইম আপনারা করেছেন, বাট এই যে এত ইনোভেটিভ চিন্তা ভাবনা বা হচ্ছে সুন্দর সুন্দর আইডিয়া গুলো, আর এই যেমনটা বলছিলেন চিকন বুদ্ধির কথা, আসলে চিকন বুদ্ধি বলতে এই যে ইউথ জেনারেশন যেটা আছে বা বর্তমান সময়ে আমরা যারা আসলে বিলং করছি, বর্তমান জেনারেশনের কথা বলবো না, বর্তমান জেনারেশন একটু আমাদের থেকে ওভার স্মার্ট, তারা হয়তো আমাদের থেকে আরো বেশি চিকন বুদ্ধির আর কি
2: আলফা,
0: বাট আমরা আমরা যদি আমাদের কথা বলি, সো এই যে বিভিন্ন বিষয়কে কিভাবে ফুটিয়ে তোলা যায়, এই যেমনটা বলছিল যে টেক্সটাইলের সাথে আসলে মার্কেটিং এর একটা সম্পর্ক গড়ে তোলা, কেন মার্কেটিং এর তো আমরা মানে যেটা জানি, হয়তো অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে মার্কেটিং কেন আবার টেক্সটাইলে ঢুকলো। দেখেন টেক্সটাইল টেক্সটাইল থেকে আপনি পরবর্তীতে যেখানে যাবেন আপনি বিজনেস করবেন, সো আপনাকে বিজনেস পলিসিতেই আগাতে হবে। আর বিজনেস পলিসিতে মার্কেটিং কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এই যে ব্যাপারগুলো রেখেছিল, আমি হয়তো আমি কিন্তু বলেছিলাম প্রান্ত ভাইকে বলেছিলাম যে আমি যাব, বাট আনফরচুনেটলি হয়তো আমার সেই সৌভাগ্যটা হয়নি। ব্যাপারগুলো যদি সামনাসামনি দেখতে পারতাম আমি হয়তো আরো বেশি এনজয় করতাম
2: ইনশাআল্লাহ। 2.0
0: তে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ নাহিদ ভাই। আমি একটু তহিদুল ভাইয়ের কাছে চলে যাবো এবার, সরি তহিদ ভাই। আচ্ছা, আপনাদের এই প্রোগ্রামে আমি মোটামুটি যখন দেখেছিলাম আপনারা বেশ কিছু ইনফ্লুয়েন্সারের ব্যাপারে উল্লেখ করা ছিল, সো এই যে ইনফ্লুয়েন্সারদেরকে যে আপনারা এনেছেন, বা আমি আমি যদি বলি আপনাদের দেশের কিছু স্বনামধন্য অতিথিও ছিল এবং হচ্ছে ইনফ্লুয়েন্সারও ছিল, সো এই যে তাদেরকে যখন নিয়ে আসলেন বা তাদেরকে আনার ক্ষেত্রে বা তাদেরকে ইনভাইট করার ক্ষেত্রে বা তাদেরকে আনার পরে, আপনাদের কি কোনো এখানে আসলে অপ্রত্যাশিত মানে কোনো মজার ঘটনা বা কোনো ইনসিডেন্ট হয়েছিল কিনা, বা দেখা গেছে কোনো একটা গেস্ট ম্যানেজ করতে গিয়ে হয়তো বা আপনি কোনো একটা যায় ঝামেলায় পড়েছেন, এরকম কোনো ইন্টারেস্টিং ঘটনা আছে কিনা?
3: না, অপ্রত্যাশিত কিছু হয় নাই। আর আমাদের হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে আসছিল হচ্ছে নুন্নিসাদ ভাই, আর হচ্ছে হেই ব্রো শিশির ভাই।
0: ওকে, শিশির ভাই,
3: শিশির ভাই, শিশির ভাই কিন্তু আমাদের নিটারের আর কি অ্যালামনাই।
0: ও তাই নাকি? ওকে ওকে ওকে।
3: উনি আমাদের 9 ব্যাচের। আর হচ্ছে অপ্রত্যাশিত ঘটনার ভিতরে হচ্ছে আমরা দ্বিতীয় দিন একটা পড়ছিলাম, সেটা আর কি নাহিদি করছিল। আমাদের আর কি মেইন ব্যান্ড হিসেবে আর কি অ্যাশেষ আসার কথা, তো অ্যাশেষ যখন গেট দিয়ে ঢোকে ওই ভাবছে এটা হচ্ছে সাব ব্যান্ড, হ্যাঁ, ওটা আর কি ওইভাবে ট্রিট করার পরে পরে দেখে এটা তো অ্যাশেষ।
2: অ্যাশেষরে বলতে আছে যে অ্যাশেষ তো রাস্তায় ভাই, আপনি একটু বসেন।
3: এরকম আর কি একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটছে।
0: নাইস ওয়ান, নাইস ওয়ান,
2: সরি অ্যাশেষ। একটা অপ্রত্যাশিত বিষয় হচ্ছে অ্যালামনাই পেয়ে আমাদের স্টুডেন্টরা ওনার সাথে এত বেশি এঙ্গেজ হয়ে গেছে, মানে আপুকে আর ভাই ক্যাম্পাসে নিয়ে এসে সময় দিতে পারতেছিল না। পরে আমরা আর কি অনেককে বলতেছিলাম আপুকে একটু সময় দাও, আপুকে একটু সময় দাও।
0: আচ্ছা আচ্ছা, সেই না, এটা এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আর অ্যালামনাইদের ক্ষেত্রে অ্যালামনাইরা কিন্তু খুব সুন্দর একটা রোল প্লে করে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে, যে কোনো কমিটির ক্ষেত্রে, বা অ্যালামনাইদের হাত ধরে কিন্তু এরকম বড় বড় ইভেন্ট কিন্তু আসলে নামানো খুব বেশি ইজি হয়ে যায়। বিকজ ওই যে কমিউনিকেশন দেন হচ্ছে সম্পর্ক, এটা কিন্তু আপনার ইভেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল। আচ্ছা, আমার সাথে কমেন্ট সেকশন অনেকেই আছে দেখতে পাচ্ছি। আমার সাথে যুক্ত আছে সজল মারুফ, আমার সাথে উমের রেহান যুক্ত হয়ে গেছে, তারপর দেখতে পাচ্ছি কবিতা আক্তার মিম আছে আমার সাথে, সাজ্জাতুল ইসলাম রাকিব আছে, ইটস এ অ্যাবসলিউটলি ডাব, লাভ সি ইট বয়েজ। ওকে, সাজ্জাতুল ইসলাম রাকিব আপনাদের পরিচিত হতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমার সাথে আছে দেখতে পাচ্ছি মাহাদি হাসান মাহিন, ওকে জুনিয়র, হ্যালো। আচ্ছা, চাঁদনি চাঁদনি আক্তার মিষ্টি আছে, আসসালামু আলাইকুম ঢাকা, আপনাদের নতুন শুনছি, ওকে মোস্ট ওয়েলকাম। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু মাহাদি হাসান মাহিন, দিস ইজ বেঙ্গার, ইয়া ইয়া। ওকে, অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে, দাদা কেমন আছেন, কেমন এনজয় করছেন আমাদের এই লাইফটা? ওকে, রাফি বিশ্বাস আছে আমার সাথে রংপুর থেকে, যুক্ত আছে কিন্তু সুজন মাহমুদ, ওকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি নাম্বারও অনেকে যুক্ত আছেন আমার সাথে, বিআইন সাহেব আছে আমার, ওকে আসসালামু আলাইকুম প্রান্ত ভাইয়া, নাহিদ ভাইয়া, তহিদ ভাইয়া কেমন আছেন? আর আপনাদের ধন্যবাদ ঢাকা 90.4 এ আসার জন্য। আর একটা কথা বলবো, আপনারা কি গান বলতে পারেন? আচ্ছা নিশি, এটা আজকে গানের আড্ডা না, এটা আমরা এই যে একটা মজার বিষয় নিয়ে আড্ডা দিলাম, সো এই তো এই ছিল আর কি আমাদের আড্ডায়। আমি আবারও একটু প্রশ্নে চলে যেতে চাচ্ছি। আর আমার সাথে এরকম ভাবে প্রতিনিয়ত আমাদের বন্ধুরা যুক্ত থাকে, তারা আসলে খুব বেশি পছন্দ করে আমাদের ঢাকা এফএম 90.4 এর আমাদের লিসেনার যারা আছে, তারাও তো মোটামুটি এরকম স্কুল কলেজ বা হচ্ছে ইন্টারসেশনের স্টুডেন্ট, তো ওরা কিন্তু এরকম প্রোগ্রামগুলোতে খুব বেশি এক্সাইটেড থাকে যে আমরা কি জানতে পারি বা কি শিখতে পারি। ওকে, আমি তারপর একটু চলে যাবো আমাদের প্রান্ত ভাইয়ের কাছে। প্রান্ত ভাই অনেকক্ষণ হলো চুপ করে বসে আছে। আচ্ছা, আপনাদের ওইখানে উইথ দ্য ফিউচার একটা থিম ছিল, সো ওই থিমকে সামনে রেখে এই ফেস্ট কি ভবিষ্যৎ টেক্সটাইল পেশাজীবীদের জন্য নতুন কোন সম্ভাবনার দ্বার খুলে দিল কিনা বা খুলে দিতে পারবে কিনা, এটাতে আপনার কি মনে হয়?
1: আচ্ছা, আপনার এই কোশ্চেনের আনসার দেওয়ার আগে আমি একটু আসলে নস্টালজিয়া ফিল করতেছি এফএম রেডিওতে আইসা। 13-14 সাল 15 সালে যখন আমরা রেডিওগুলো কন্টিনিউয়াসলি শুনতাম, খেলা দেখতাম, খেলা শুনতাম আর কি মেনলি, তো তখন আমরা এই যে মেসেজ দিতাম নাম্বারে, আমরা কমেন্ট করতাম, এগুলো রিপ্লাই আমাদের নাম বলা হয় কিনা আসলে এই অপেক্ষায় থাকতাম। কখনো কখনো নাম বলা হতো আর কখনো কখনো বলা হতো না, তখন খুবই কষ্ট লাগতো। তো ফর দ্য ফার্স্ট টাইম এখন আমরা এই রেডিওতে আসলে বলতেছি, এই জিনিসটা খুবই আসলে ফিলিংসটা বোঝানোর মতন
0: না। ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি আসলে, রেডিওকে ভালোবাসে এমন মানুষ খুব কমই থাকে।
1: আসলে তখন যে মায়ের বাটন ফোন দিয়ে আসলে শুনতাম আর কি, ফোন ছিল না নিজের এরকম। আর আপনার কোশ্চেনটা ওয়েব দ্য ফিউচার, এই থিমটা রাখার কারণ হচ্ছে যে আমাদের টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ 1.0 মানে এই যে শুরু, এটা একটা মানে একটা ফেব্রিক বা একটা শুয়ের সুতা যেমন বুনন করার সময় শুরু হয় এরকম টাইপ রাখা হয়েছে, যে আমরা সুইটা মাত্র দিলাম, এরপরে আস্তে আস্তে আস্তে এটা সুই যেন ফিউচারে চলতে চলতে চলতে 100,000 এরকম চলে যায়।
0: আমরা
1: এরকম একটা প্ল্যান তো আমরা চাই আমাদের জুনিয়ররা এটা কন্টিনিউস রাখুক, কোনো একদিন আমরা কোনো জায়গায় হয়তো বেঁচে থাকলে 80-90 বছর বয়সে যদি বেঁচে থাকি তখন শুনতে পারবো যে টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ 90.0 এরকম সামথিং।
2: অনেক বাঁচতে চাই, মানে এখন বয়স যদি 22 হয়ে থাকে, 90 যদি দেখতে চাই অলমোস্ট 112 বছর বাঁচতে হবে।
1: যারা আমাদের জুনিয়ররা বেঁচে থাকবে বা আমার নাতি পুতি ওরা দেখবে যে আমার দাদা আসলে এই অর্গানাইজার ছিল,
0: না খুব প্রাউড ফিল করবে যে এরকম সাকসেসফুল ইভেন্ট নামাতে পারলেন। এবং হচ্ছে এই যে আপনাদের প্রোগ্রামের লাইন আপ যেটা শুনলাম, দ্যাট ওয়াজ ইনসেন, খুবই ভালো ছিল। যাই হোক, আমরা একদম আসলে শেষ পর্যায়ে আছি। আমি যদি বলি মানে আমাদের খুবই শর্ট টাইম, তো হয়তো ওভাবে কথা বলতে পারছি না আজকে, বাট আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, আশা করছি আমরা ইন ফিউচার আপনাদের আরো নতুন ইভেন্ট আসবে তখন আমরা কথা বলবো। ওকে, আমি একদম প্রায় শেষ পর্যায়ে আছি। আমি এখন একটা ব্যাপার একটু জানতে চাবো, আমি আবার একটু যদি নাহিদ ভাইয়ের কাছে চলে যাই। এই যে আমরা ছোট একটা আড্ডা দিলাম, সো এই আড্ডায় আমরা বুঝতেই পারছি যে আপনারা হয়তো বা মানে এক্সাইটেড হলেও একটু হলেও ক্লান্ত, কজ একটা ইভেন্ট নামানোর পর, একটা ইভেন্ট নামানোর পর এক দেড় মাস রেস্ট নিলেও কিন্তু আসলে সেই কভারেজটা পাওয়া যায় না। সো কষ্ট করেছেন এবং কষ্টের পরে কিন্তু শান্তি পাচ্ছেন বা শান্তি আছে, এই যে প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে। সো ভবিষ্যতে টেক্সটাইল ফেস্ট 2.0 নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে?
2: অবশ্যই অবশ্যই, এটা তো বললোই যে ওয়েভিং একটা প্রসিডিওর, আমরা একটা স্টেপ গিয়েছি আর এরপরে আমরা চাই আমাদের জুনিয়ররা যারা আছে ওদেরকে, যারা শুনতেছে সবাইকে বলি যে নেক্সট বার আমরা যখন প্রোগ্রামটা করতে যাব আমাদের এন্ড থেকে তো অবশ্যই আমরা সাপোর্ট যতটুকু প্রয়োজন দিব। অলরেডি আমরা প্রসিডিওর শুরু করেছি, এখন বিষয়টা হলো যে তারা যাতে এই প্রোগ্রামটাকে নট অনলি মানে বাংলাদেশের বর্ডারে রাখুক, তারা এমন কিছু করুক মানে ন্যাশনাল লেভেলে আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট না, ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করতে পারে এরকম প্রোগ্রাম করুক তারা। আমরা এবার হয়তো বা আমাদের প্রতিমন্ত্রী পর্যন্ত আমরা রিচ করতে পেরেছি, তাদের সাথে আমরা তাদেরকে কথা শুনতে পেরেছি এবং খুব এনজয় করেছি সবাই। এবং আমাদের ক্যাম্পাস শুধু না, আমাদের টেক্সটাইল সেক্টরের অনেক বড় বড় ব্যক্তিত্বরা তারা এসেছিল। আমরা চাইবো যে আমাদের জুনিয়ররা এই সেক্টরে একদম টপ টু টপ তাদেরকে রিচ করুক এবং আমাদের ক্যাম্পাসে নিয়ে আসুক। শুধু মানে ভিজুয়ালাইজড কাজ না, যেখানে শুধু দৃশ্যমান কয়েকটা ইভেন্ট হবে, কিছু কাজ হবে, এমন কিছু না। এখান থেকে ইম্প্যাক্টফুল দেশের এবং জাতির জন্য আসলে ইম্প্যাক্টফুল কোনো কিছু তারা যাতে করতে পারে এবং এখান থেকে আউটপুট হিসেবে যদি ভালো কিছু না আসে, আসলে 100 মানে টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ 100.0 করেও আসলে আমাদের কোনো বেনিফিট হবে না। তো আমি চাই যে এখান থেকে ইম্প্যাক্টফুল দেশ এবং জাতির জন্য ইম্প্যাক্টফুল কোনো সলিউশন নিয়ে আসা থেকে শুরু করে আমাদের নিটারের নামকে আরো ব্র্যান্ডিং করা, পাশাপাশি তাদের যে অর্গানাইজিং ক্যাপাবিলিটি এটাও বৃদ্ধি করা। এবং আপনি বললেন আসলে একজন অর্গানাইজার বোঝে একজন অর্গানাইজারের কষ্ট, তারা আসলে এই কষ্টটার ভিতর দিয়ে যে তারা আসলে নিজেকেও তৈরি করুক, আমি চাই এটাই হবে। এবং আমরা চাই যে ঢাকা FM 90.4 আমাদের সাথে সামনের 2.0 পার্টিসিপেট করবে। আমরা সামহাউ আসলে আমাদের মিসম্যানেজমেন্টের কারণে হয়তো বা আপনাকে জোর করে নিয়ে যেতে পারি নাই, ইনশাআল্লাহ আপনাকে সামনের বার আমরা জোর করে নিয়ে যাব, আপনার সময় থাকলেও নিয়ে যাব না থাকলেও নিয়ে যাব।
1: কথা ভাই মানে আসলে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু শুধু স্টুডেন্টদের সাহায্য এরকম না, আমাদের টিচার, আমাদের ক্যাম্পাসের টিচাররা আমাদের সাথে সমানতালে কাজ করছে।
0: না না না, ফ্যাকাল্টিদের সাপোর্ট যদি না থাকে, এটা একটা ইভেন্ট এরকম একটা প্রতিষ্ঠান থেকে নামানো এটা খুবই রাফ এন্ড টাফ একটা ব্যাপার। সো ফ্যাকাল্টিদের সাপোর্টটা এটা আসলে থাকাটা মানে দরকার বা ছিল এটা আমি বিশ্বাস করি। তাছাড়া আসলে এটা কিন্তু বর্তমানে
1: আমাদের খুবই প্রতিষ্ঠানটা কিন্তু বিটিএমই এবং বিটিএমসি ঢাকা ইউনিভার্সিটি তিনটা প্রতিষ্ঠান,
0: এটা আমি শুনেছিলাম, আমাকে হাসিব ভাই শেয়ার করেছিল। সো আপনাদের জন্য আসলে অনেক অনেক ওয়েল উইশেস যে আপনারা প্রোগ্রামটা সাকসেসফুলি করতে পেরেছেন। অ্যান্ড আমি যদি একদম শেষ পর্যায়ে দু একটা কথা বলি, বাংলাদেশের একটা বড় ইনকাম সোর্স কিন্তু হচ্ছে এই গার্মেন্টস লাইন
2: 80%।
0: আর আমি যদি বলি আমার বাবাও গার্মেন্টস লাইনে আছে, আমাদের হচ্ছে বাইং হাউসের বিজনেস আর কি। সো এই যে আমি বাবাকে ছোটবেলা থেকে দেখেছি বা আমি ফ্যাশনের প্রতি হয়তো আমার একটা অগাধ ভালোবাসা আছে, সবসময় হয়তো বা নিজের মতো একটু ফ্যাশন সেন্স ক্যারি করি বা বিয়ার করি, এই যে ব্যাপারগুলো, এই টেক্সটাইল বা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং বা বলেন গার্মেন্টস লাইন, এই ব্যাপারগুলোর মধ্যেও কিন্তু ভালোবাসা খুঁজে নেওয়া যায়, এই কাজটার মধ্যেও ভালোবাসা খুঁজে নেওয়া যায়, এখানে এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনের মধ্যে কিন্তু খুবই পাওয়ারফুল একটা ব্যাপার আছে। এটা আপনাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করবে। আপনার যে ইনোভেটিভ আইডিয়াগুলো আছে, আপনি ক্লোদিংয়ের মধ্যে যে আপনার ইনোভেশনটা আনতে পারছেন, এটা কিন্তু একটা পর্যায়ে একটা সময় ইন্টারন্যাশনাল পর্যায়ে নিতে পারছে। সো এই বাংলাদেশ টেক্সটাইল সাইডটাতে বা হচ্ছে গার্মেন্টস সাইডটাতে আমার অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া রইল। এবং এই যে নিটার টিম বা আপনাদের এই যে টেক্সটাইল ক্লাবের যে টিমটা আছে, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।
2: থ্যাংক ইউ।
0: একদম শেষ পর্যায়ে আছি, বিদায় নিব, একদম আসলে সময় হয়নি আমাদের, বাট আশা করছি আপনাদের সাথে যতটুকু গল্প করেছি আপনারাও খুশি হয়েছেন, বা আমি কিন্তু বেশ খুশি হয়েছি,
2: আমরা
0: পার্সোনালি খুশি হয়েছি।
3: একটা কথা একটু আমি বলি, হ্যাঁ আমাদের সাথে কিন্তু আমরা তিনজন ব্যতীত আরো কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করছে।
0: হ্যাঁ প্লিজ প্লিজ। ওকে,
3: যেমন হচ্ছে এই যে মিঠুন, মিঠুন অনেক কষ্ট করছে, শাম ছিল এ অনেক কষ্ট করছে, তারপর হচ্ছে সিয়াম ছিল এও অনেক কষ্ট করছে, এছাড়াও আমাদের হচ্ছে এই যে রাকিব ভাইয়ের নাম পড়লেন, রাকিব ভাই আমাদের অনেক হেল্প করছে, মানে সে তার চাকরি জীবনের পাশাপাশিও আমাদের মানে একটা সময় দিছে। তারপর আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের ভিতরে আমাদের কনভেনর স্যার ছিলেন বান্না স্যার, উনিও হেল্প করছে, আমাদের কো কনভেনর স্যার ছিল ওনারাও হেল্প করছে, এবং আরেকজন মানুষের নাম না বললেই নয়, উনি হচ্ছে আমাদের রেজিস্টার স্যার বদ্রু হাজার চৌধুরী স্যার, স্যার আমাদের অনেক হেল্প করছে, মানে স্যারের প্রতি আমরা আসলে থ্যাঙ্কফুল যে স্যার আমাদের এত পরিমাণ হেল্প করছে, আমরা যে কোনো সমস্যায় স্যারের কাছে যাইতাম
0: বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এরকম স্টুডেন্ট যারা আছে বা গ্রোয়িং আপ ইউথ জেনারেশন যারা আছে, তারা কিন্তু বিভিন্ন ইভেন্ট নামাতে পারছে এবং তারা নিজেরাও শিখতে পারছে। এবং এই যে আমরা যে ছোট একটা আড্ডা দিলাম, এই আড্ডা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে বিভিন্ন বড় ব্যক্তিত্ব কিন্তু এসে এসব ইন্ডাস্ট্রি থেকে বা এরকম ইভেন্ট থেকে কিন্তু শিখতে পারছে। সো একদম শেষ পর্যায়ে আছি, যদি আপনাদের আমাদের এই ঢাকা এফএম 90.4 এর উদ্দেশ্যে কিছু বলার থাকে বলতে পারেন, তারপর হয়তো বা আমরা আজকের মতো বিদায় নিব ইনশাল্লাহ।
2: অবশ্যই আমি আর কি একটু ছোট করে বলতে চাই ঢাকা এফএম 90.4 কে, যে আমাদের ক্যাম্পাসে আপনাদের ফিজিক্যালি পার্টিসিপেশন করার দাওয়াত থাকলো, আপনারা আসবেন ক্যাম্পাস ভিজিট করতে, ভাই স্পেশালি আপনি আসবেন, আপনি যেহেতু আসতে পারেন না কোনো একটা রিজনে, এবার অবশ্যই আসবেন। শুধু প্রোগ্রামে নয়, প্রোগ্রামের বাইরেও আপনাদের সাথে আমরা কাজ করতে চাই, এবং আমরা চাই ইউথকে নিয়ে কাজ করতে। আমরা হয়তো বা কিছুদিন পর আমাদের কর্পোরেট লাইফে মুভ করব, আমাদের জুনিয়রদের আপনারা আমাদের যতটুকু সাপোর্ট দিলেন এর চেয়ে বেশি হয়তো বা আমরা আশা করব আপনাদের কাছ থেকে।
0: মোস্ট ওয়েলকাম। আসলে বরাবরের মতোই সাউথ ইস্ট বলছি, ভুল আমার ভার্সিটির নাম নিয়ে ফেলেছি, আই এম রিয়েলি সরি। এই যে নিটার আমাদের সাথে আজকে উপস্থিত হয়ে গেল এবং হচ্ছে এত সুন্দর একটা আড্ডা দিলাম, এই আড্ডা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, আমরা অনেক কিছু জানতে পারলাম। আর আরেকটা বিষয় হচ্ছে শুরুর দিকে আমাদের গেস্ট যারা এসেছে ছোট একটা উপহার কিন্তু তারা এনেছিলেন। সো এই ব্যাপারটা আমি বলেছিলাম যে না, এটা আমি এখন মানে কোনোভাবে এটা একা পসিবল না, এটা হচ্ছে আমাদের ঢাকা এফএম 90.4 এর ফ্রেন্ড যারা আছে, যারা লাইভে যুক্ত থাকবে বা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে যারা আমাদেরকে দেখছে, সবার সামনে আমরা হচ্ছে সেই গিফটের ব্যাপারে আমরা আলোচনা করব। ওকে, একদম শেষ পর্যায়ে আছি আর আমি বিদায় মুহূর্তে সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। ওকে, নাইস ওয়ান। আসলে যারা ফ্রিকোয়েন্সিতে শুনছেন হয়তো এখন দেখতে পারছেন না, আমি যদি বলি খুব সুন্দর একটা ক্রেস্ট, টেক্সটাইল ফেস্ট 1.0 বাংলাদেশ অর্গানাইজড বাই নিটার টেক্সটাইল ক্লাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি দেখতে পাচ্ছি গিফটের তো শেষ নেই, এখানে একটা প্যাড দেখা যাচ্ছে, নোটপ্যাড আছে, খুব সুন্দর। ওকে, আপনারা ভালো মার্কেটিং করেছেন বলা চলে। ওকে, ও নাইস ওয়ান। ও, একটা প্যানও আছে দেখা যাচ্ছে সাথে, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে দেখতে পাচ্ছি আমরা সুন্দর একটা টি শার্ট, আমি একদম শেষ পর্যায়ে আছি। আমি তিনজনকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক অনেক ওয়েল উইশেস ফর অল অফ ইউ। আশা করছি আপনাদের ইনশাল্লাহ ইন ফিউচার এই পথ চলাটা আরো বেশি সুন্দর হবে এবং ঢাকা এফএম 90.4 সবসময় আপনাদের সাথে থাকবে।
3: ধন্যবাদ,
0: আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।
2: থ্যাংক ইউ ভাই। আসলে
4: মরদা তে জগ মরদা, এ হাওয়া মরদি সূরজ মরদা, মরদা তে জগ মরদা, বে জে কসমা খানা মরদা কোই, ফে সব তো পহলা রব মরদা, ফে সব তো পহলা রব।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
0: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

my beloved listeners, welcome back again on Weekend Buzz. খুব সুন্দর একটা সেশন কিন্তু চলছিল, সেশন শেষে এই যে আর যে রিদম আবারও ব্যাক করেছে আপনাদের মাঝে, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো সময় জুড়ে আমার সাথে যুক্ত ছিলেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই আছেন, মুন্না আছেন, মাম্পি আছেন, নিশি আছে, দেখতে পাচ্ছি আমার সাথে কুলসুমা আছে। বাবা বাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আটটা পর্যন্ত আছি আপনাদের সাথে, এই মুহূর্তে আরেকটা গানে চলে যাব, ডানে বামে বাই মুজা অ্যান্ড কনা। আশা করছি গানটা সবাই এনজয় করবেন। আর যে রিদম খুব জলদি আবারও ফিরে আসছে আপনাদের মাঝে।

0: আটকে ছুঁচলো, বাঁচলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা, নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation X.

হ্যালো মাই বিলভড লিসেনার্স, একদম শেষ পর্যায়ে আছি আজকের উইকেন্ড বাজ অনুষ্ঠানের। পবিত্র বৃহস্পতিবারের পুরো বিকেল জুড়ে, পুরো সন্ধ্যা জুড়ে আপনাদের সাথে ছিলাম, জমজমাট আড্ডা হয়েছে, মাঝখানে আমাদের কিছু ফ্রেন্ডও ছিল, ফেসবুক লাইভেও ছিলাম। আশা করছি সবাই আমাদের এই আড্ডাটা এনজয় করেছেন। যাই হোক, আজকের মতো আমি বিদায় নিতে হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে পুরো সময় জুড়ে যুক্ত ছিলেন। আমি যদি এখন একটু এক নজরে দেখে আসি আমার সাথে কে কে ছিল। ওকে, রংপুর থেকে পড়ি ছিল আমার সাথে, আমার সাথে যুক্ত ছিল কিন্তু জিনিয়া। আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আফরিন আছে শেষ পর্যন্ত। ওকে, জামিয়া যুক্ত আছে আমার সাথে, যুক্ত আছে কেউ একজন, নাম লিখেনি। ইকরাম আছে কুমিল্লা থেকে। ওকে, কুমিল্লা থেকে ইকরাম, মোস্ট ওয়েলকাম ভাই, বেশ ভালো লাগলো কুমিল্লা থেকে, যদি মানে যখন কাউকে দেখি তখন বেশ ভালো লাগে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সুমু রংপুর থেকে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মাম্পি আছে আমার সাথে, এদিকে দেখতে পাচ্ছি নিশি আছে, মুন্না আছে রংপুর থেকে, কুলসুমা আছে, লতিফা আছে, জান্নাতুল হীরা আছে। আগামীকাল অমানিশায় আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো আবার আগামীকাল অমানিশায় হাজির হওয়ার জন্য আপনাদের সাথে, যদি পসিবল হয় আর কি, চলে আসবো এবং আপনাদের সাথে ভূতের কোনো ঘটনা নিয়ে কিন্তু গল্প করবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে শেষ পর্যায়ে নিশি আছে, বিয়ে রেডি থাকো, কালকে তোমায় কিডন্যাপ করবো। ওকে ওকে ওকে, আম রেডি, আম রেডি। আচ্ছা, ফেসবুকের কমেন্ট সেকশনে অনেকে আছে বিদায় জানাচ্ছে, দেখতে পাচ্ছি উমের রাহান বিদায় নিয়েছে। আচ্ছা, আমিও বিদায় মুহূর্তে আছি, উড়ে যাবে, উড়ে যাবে, রিদম পাখি উড়ে যাবে। ওকে, তো আশা করছি কালকের দিনটা সবাই এনজয় করবেন, ছুটির দিন, আবার সবার সাথে কথা হবে আগামীকাল, যদি পসিবল হয় অমানিশায় হাজির হয়ে যাবো আপনাদের মাঝে কোনো একটা ভৌতিক ঘটনা নিয়ে, তখনও কথা হবে, গল্প হবে। আর আজকের এই পুরো আড্ডা জুড়ে যারা ছিলেন সবাইকে শেষমেশ আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমরা এলিটার উড়ে যেতে চাই গানটা শুনতে শুনতে এখন উড়ে যাব। যাই হোক, উড়ে কোথাও যাচ্ছি না, আছি আপনাদের সাথেই, আবারও কথা হবে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: இல்ல.
1: ঢাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম, পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে বললেন রাষ্ট্রপতি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 300 মেগাওয়াট বিদ্যুৎ, জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজে 60টি ডায়ালিসিস মেশিন স্থাপন করবে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ডেঙ্গুতে 24 ঘণ্টায় 10 জনের প্রাণহানি। পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে নিহত অন্তত 34। এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। আজ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে সবাইকে দায়িত্বের বাইরে গিয়ে কিছুটা বেশি কাজ করতে হবে, নিজের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে। সভায় আগামী 6 মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা, রোপণ করা চারা বেঁচে আছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় বের করার নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্য পাওয়ার মতো জায়গা বাড়াতে হবে, পাশাপাশি ছাদ বাগান, স্কুল বাগান সহ বিভিন্ন ভবনের আশপাশে খোলা জায়গায় বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে। ঢাকার বায়ু দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে, এটি দেশের জন্য লজ্জার। এই পরিস্থিতি পরিবর্তনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ঠিকভাবে কাজ করতে পারলে এর সুফল দেশের মানুষ পাবে। সভায় অন্যান্যের মধ্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এসব কথা জানান। তিনি জানান, জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিদ্যমান গাছপালা সঠিক পরিচর্যা এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তারেক রহমান। এছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার দরকার সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব আরও জানান, জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে একথা বলেন।
2: মাঠে কৃষি কাজ করে যে আয় করে সেটা তার জীবনযাপনের জন্য যথেষ্ট নয়। অর্থাৎ কৃষি কিন্তু এখন আর প্রফিটেবল না বলেই ওই পেশা ছেড়ে চলে যাচ্ছে সবাই। এই জায়গাটা আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। এই ক্ষেত্রে সরকারকে এগিয়ে এসে কিছুটা ইনসেন্টিভ দেওয়া এবং কৃষিতে আপনারা অবশ্যই আমাদেরকে সরকারের তরফ থেকে কৃষকদেরকে তাকে সাহায্য করতে হবে।
0: রাষ্ট্রপতি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষিজমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেশে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রথম দিনে দেবীর বোধনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। বাঙালি পঞ্জিকা অনুসারে শনি ও রবিবার এই দুই দিন মহাসপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। বুধবার বিজয়া দশমীর মাধ্যমে এই দুর্গা উৎসব শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবছর সরকার নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করেছে। শুক্র শনিবার যুক্ত হয়ে বর্ধিত ছুটির ফলে 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপগুলো নান্দনিক রূপে সাজাতে ব্যস্ত আয়োজকরা। প্রতিমা শিল্পীরা প্রতিমার গায়ে বুলিয়ে দিচ্ছেন শেষ মুহূর্তে তুলির আঁচর। গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা প্রায় 1500 বৃদ্ধি পেয়ে 33,851টিতে দাঁড়িয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে আজ রাজধানী বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সারাদেশে পূজা মণ্ডপে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 212,000 আনসার ও ভিডিপি সদস্য। তিনি বলেন, পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ও বড় মণ্ডপগুলো চিহ্নিত করে সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। এছাড়া মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, শারদীয় দুর্গাপূজায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে 212,000 আনসার ও ভিডিপি সদস্য। তিনি বলেন, পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ও বড় মণ্ডপগুলো চিহ্নিত করে সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। এছাড়া মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, শারদীয় দুর্গাপূজায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।

0: করা হয়েছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি ও দ্রুত সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি শারদীয় সুরক্ষা অ্যাপ এর মাধ্যমে যে কোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্টরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দুর্গাপূজার আগমনী বার্তায় উৎসবের রঙে সেজেছে পুরান ঢাকার শাঁখারি বাজার। প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে শাঁখা পলা শাড়ি আর পূজার নানা উপকরণ কিনতে ভিড় করছেন ক্রেতারা। পছন্দের সামগ্রী বেছে নেওয়ার পাশাপাশি বাজেটের হিসাবও মিলিয়ে নিচ্ছেন অনেকে। ঐতিহ্যবাহী এই বাজারে পূজার কেনাকাটা নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই উপলক্ষে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, আর এই উৎসবের কেনাকাটায় পুরান ঢাকার শাঁখারি বাজারে রয়েছে ঐতিহ্যবাহী পরিচিতি। পূজার প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে প্রতিমার সাজসজ্জা সবই মিলছে এখানকার দোকানগুলোতে। কেউ কিনছেন শাখা পলা, কেউ খুঁজছেন পছন্দের অলংকার। আবার প্রতিমার জন্য শাড়ি, মুকুট, পুতির মালা আর নানা সাজসজ্জার উপকরণ কিনতেও আসছেন ক্রেতারা।
2: এটা একটা আমাদের ঐতিহ্য, মানে আমরা যত বৃষ্টি থাক রোধ হোক আমরা শপিং করবই, এটা আমাদের একটা মজা।
3: এখনো মেয়ের জন্য বাকি আছে, ছেলের জন্য বাকি আছে, এখন পূজার শাখা কিনতে আসলাম। শুধু
4: পূজার জন্য অনেক কিছু কিনছি আর কিনতে আসছি।
5: হইলে দামটা একটু বেশি নেয়, কিন্তু তারপরও তো পূজার জিনিস কিনতে হবে।
1: দোকান ভেদে রয়েছে নানা নকশা, মান ও দামের সামগ্রী। প্রতিমার মুকুটের সেট পাওয়া যাচ্ছে কয়েকশো টাকা থেকে কয়েক হাজার টাকায়। শাড়ি ও অলংকারের ক্ষেত্রেও রয়েছে পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ।
6: সবার শাখা থাকলেও আমাদের হিন্দু মা বোনেরা একজোড়া নতুন শাখা পরবে। এই দুর্গাপূজাটার মধ্যেই সবার শাখা পরে বিক্রিটা বেশি হয়।
7: বেশিরভাগই আপনার ইয়ার রিংটা বেশি চলে আর ফিঙ্গার রিংটা, এগুলো একটু বেশি। আর এদিকে আমার ব্যস্ত গুলো খুব ভালো চলে।
1: শুধু কেনা বেচা নয়, শাঁখারি বাজারের প্রতিটি দোকানে সাজানো পসরা আর ক্রেতাদের আনাগোনা জানান দিচ্ছে উৎসবের আগমনী বার্তা। প্রজন্মের পর প্রজন্ম ধরে পুজোর সামগ্রী কেনা বেচার সঙ্গে জড়িয়ে থাকা এই বাজার হয়ে উঠেছে ঐতিহ্য ও উৎসবের এক পরিচিত ঠিকানা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
8: আমরা সো ফার সো গুড, আমাদের দুটো রিয়েক্টর আছে, আপনারা জানেন বড়শো রিয়েক্টর আছে। একটাকে ইনশাল্লাহ আমরা বাই এন্ড নভেম্বর মধ্যে অ্যারাউন্ড 300 মেগাওয়াট ইলেকট্রিসিটি দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের ন্যাশনাল গ্রিডে। তারপরে 1 নম্বর রিয়েক্টরটা শেষ করে আমরা তো আগামী বছরের জুনের দিকে রিয়েক্টর নম্বর 2 যেটা ওইটাকে আমরা ফুয়েলিং দেওয়ার চেষ্টা করবো।
0: ফকির মাহবুব আনাম বলেন, ডাক বিভাগকে আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, ডাক সেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং পার্সেল সেবায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। চিকিৎসা সেবার পরিধি বাড়ানো এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে 60টি ডায়ালিসিস মেশিন স্থাপনের পরিকল্পনার পাশাপাশি চিকিৎসকদের বদলি পদায়ন চালু হয়েছে অটোমেশন পদ্ধতি। এতে একদিকে বাড়বে বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ, অন্যদিকে গুরুত্ব পাবে চিকিৎসকদের মেধাযোগ্যতা ও পছন্দ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা পেতে ভোগান্তি কমানো এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে স্থাপন করা হবে 60টি ডায়ালাইসিস মেশিন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে হেলথ সেন্টার এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এইসব উদ্যোগ বাস্তবায়নে ধাপে ধাপে পাইলট প্রকল্প চালুর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
9: আগামী 6 মাসের ভিতরে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে যেসব ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলি হেডকোয়ার্টারে 60টা ডায়ালিসিস মেশিন বসতেছে। ডেলি যদি 2টা করে ডায়ালিসিস করে 120টা রোগী আমার ওখানে আটকে যাবে এবং দৈনিক একটা সার্ভিসেস বাই 300-400 টাকা বান্ডি, ওখানে তাদের ডায়ালিসিসের কষ্ট কমে যাবে।
1: খাতকে শক্তিশালী করতে হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা কার্যকর করা দরকার জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে 1টি হেলথ সেন্টার ও 3টি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে। শুধু চিকিৎসা সেবার পরিধি বাড়ানো নয়, স্বাস্থ্য খাতের প্রশাসনিক ব্যবস্থাপনাতেও স্বচ্ছতা আনতে শুরু হয়েছে নতুন উদ্যোগ। চিকিৎসকদের বদলি ও পদায়নে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে অটোমেশন পদ্ধতি।

0: প্রথম ধাপে নিজেদের পছন্দ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন পাচ্ছেন 87 জন চিকিৎসক। কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতে পুরো মন্ত্রণালয়কে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
1: আমরা উপজেলা লেভেলে 87 জন সম্মানিত ডাক্তারকে অটোমেশন পদ্ধতিতে আমরা ট্রান্সফার করতে যাচ্ছি, যেখানে কোনো বায়াসনেস নাই, কোনো পলিটিক্যাল গন্ধ অতীতের সরকারের মতো নাই, কোনো মুখ দেখা দেখি নেই। অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড মেরিট ইনশাল্লাহ আমরা 87 জনের অটোমেশনের মাধ্যমে বদলি শুরু করতেছি। এটার ফলাফল দেখব এবং ভবিষ্যতের জন্য আমরা আরো প্রস্তুতি নিব, যাতে পূর্ণ মন্ত্রণালয়কে আমরা অটোমেশন পদ্ধতি আনতে পারি।
0: বিশেষজ্ঞদের মতে উদ্যোগগুলো কার্যকর হলে বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়া সহজ হওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে যোগ্যতা ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে IMF সন্তুষ্ট। উল্লেখ্য, IMF ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে, চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, 5 বারের সাবেক সংসদ সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের নামাজে জানাজা আজ বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান মোহাম্মদ আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল হাই গত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা 331 দাঁড়িয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1943 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন 23-এর উপনির্বাচন আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য আগামীকাল মনোনয়ন ফর্ম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। 45তম বিসিএস এর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে 1702 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আজ একটি স্কুলের ছাদ ধসে অন্তত 33 জন শিক্ষার্থী এবং 1 জন শিক্ষক নিহত হয়েছে। এছাড়া 20 জনেরও বেশি আহত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হতাহতদের বেশিরভাগই 13 বছরের কম বয়সী শিশু। পুলিশ জানায়, স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভবনটির নির্মাণ কাঠামো নিয়ে তদন্ত চলছে। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় দেশগুলো আগামী সপ্তাহে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য যৌথ শীর্ষ সম্মেলন স্থগিত করেছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ সৌদি আরবে হুতিদের অব্যাহত হামলার কারণে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে, তবে ইউরোপীয় ইউনিয়ন এই বিলম্বের কোন নির্দিষ্ট কারণ জানায়নি। প্রতিবেদনে বলা হয়, যথাসময়ে একটি নতুন তারিখ ঘোষণা করা হবে। ইয়েমেনের হুতি গোষ্ঠী আজ সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে কোন হামলা চালানোর কথা অস্বীকার করেছে। সৌদি সমর্থিত জোট বাহিনী মদিনার দিকে নিক্ষেপ করা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসে দাবি করার কিছুক্ষণের মধ্যে এ প্রতিক্রিয়া জানানো হয়। হুতির সামরিক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মদিনায় হামলার বিষয়ে সৌদিদের দাবি নির্লজ্জ ও ডাহা মিথ্যা কথা। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময়ে বেলা ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, লীগ পর্বে ৬টি ম্যাচের মধ্যে বাংলাদেশ নারী দল ৩টিতে এবং শ্রীলঙ্কা ৫টিতে জয়লাভ করে সিরিজের ফাইনালে উন্নীত হয়। ত্রিদেশীয় সিরিজের অপর দলটি ছিল স্বাগতিক পাকিস্তান। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে বললেন রাষ্ট্রপতি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ, জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আগামী ৬ মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজে ৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করবে সরকার বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের প্রাণহানি। পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ৩৪। এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ টি-20 ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Virgin Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ১. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। ২. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। ৩. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। ৪. মশারি ব্যবহার করুন। ৫. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

যেমন অনেক সময় আছে যে একটা বিয়ের গীত আমি আসলে শুনছিলাম যে চার গাছিয়া মারোয়ার তলে বাবা জলে পঞ্চবাতি, হ্যাঁ, চার গা

0: এই গানটা অর্থ হচ্ছে যখন মেয়ে বিদায় নিচ্ছে তখন বাবা কান্না করতেছে, তখন মেয়ে বলতেছে আমি তো আগেই বলছিলাম দূরে আমাকে বিয়ে দিও না, তুমি তো খাসি খাওয়ার লোভে আমাকে দূরে বিয়ে দিলে, এখন আবার কান্নাকাটি করতেছো কেন? এটা হচ্ছে বিয়ের গীতের
1: ইনার মিনিং,
0: ইনার মিনিং।
1: বাট আপনি শব্দ মিনিংটা একটু আমাকে বুঝান তো, চারগাছিয়া বলতে কি বুঝান?
0: চারগাছিয়া মানে যেটা হচ্ছে যে ওই যে চারটা গাছ দিয়ে দেখবেন মণ্ডপ বানায় বিয়ে বাড়িতে,
1: বুঝতে পারছি,
0: সেখানে পঞ্চবাতি মানে পাঁচটা বাতি জ্বালায়।
1: আচ্ছা, ওই যে বিয়ের প্যাটার্ন সেটা
0: তো চারগাছিয়া মারোয়ার তলে বাবা জলে পঞ্চবাতি, হ্যাঁ, তো ওই যে ওই শেষ এর মারোয়ার এর পরে তার বাবা কান্নাকাটি করতো, সেখানে তিনটা ক্যারেক্টার আছে, বাবা মা এবং তার ভাই, তো সবাই কান্নাকাটি করতেছে, সে বলেছে আচল নাও তোমার চোখের পানি মোছো, আমি তোমাকে আগেই বলছিলাম যে দূরে বিয়ে দিও না, এই গীতের ভিতরে এই কথাগুলো আছে যে খাসি খাওয়ার লোভে বাবা দূরে দিছিল বিয়া, এখন আবার কান্না, এখন কান্না করো কেন?
2: ভালোবাসার বাংলাদেশ,
1: আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশে। আমি প্রথমেই অন্যায় বলা যাবে না, কিছু পাপ দিয়ে পাপ করি আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করে দিয়েন, কিন্তু আপনাদের সবকিছু তো আপনাদের সামনাসামনি আমি বলতে পছন্দ করি, এর জন্য বলি। মানে হঠাৎ আজকে যেমন স্টুডিওতে আসার সময় শরীরটা একটু ঠিকঠাক মতো মনে হচ্ছিল না, তো আমি যাই দেখি তাই দেখে অনেক বেশি সুন্দর লাগে। তার মানে কোনো কারণে যদি পৃথিবীকে হারানোর ভয় কারো মধ্যে তৈরি হয় তখন পৃথিবী আসলে অনেক সুন্দর হয়ে আসে তার কাছে। বাতাসে অলরেডি অন্যরকমের একটা ঘ্রাণ ও সামনে মনে হয় পুজো সমাগত, সব কিছু মিলিয়ে আমি আসার সময় দেখতেছিলাম যে প্রিপারেশন চলছে শেষ মুহূর্তের মণ্ডপগুলোতে, তারপরে প্রকৃতিতে বাতাসের গন্ধে সবকিছুতে কেমন যেন একটা অন্যরকমের একটা খাখা টাইপের অনুভূতি, আবার অন্যরকমের এক উন্মাদনা, কেন জানি মনে হচ্ছিল যে আমরা সবাই বেহেস্তের স্বপ্ন দেখি। আমার কাছে মনে হচ্ছে আল্লাহ বেহেস্ত সবার কাছে অনেক কাঙ্ক্ষিত, কিন্তু আমার পাপি মনে এরকম মন চাচ্ছে কেন যে পৃথিবীটাকে আঁকড়ে ধরে রাখি যাতে করে এই গাছ কখন আমার কাছ থেকে সরে না যায়, এই প্রকৃতির গন্ধ যেন আমার কাছ থেকে বিলীন না হয়। আমি যেমন চমৎকার যত্ন করে চারিপাশকে দেখতেছি এটা যেন আরো বহুদিন আমি আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারি, আমি যদি গ্যারেন্টেড থাকে যে হ্যাঁ এদের সামনে তুই স্বর্গ পাবি তারপরও কেন আঁকড়ে ধরতে মন চাচ্ছে। আমি একটা অদ্ভুত জিনিস আজ রিয়েলাইজ করেছি, আমি বাগি পাপের জন্য ক্ষমা চেয়ে নিয়েছি তারপরে বলতেছি কথাগুলো, আমার আজকে রিয়েলাইজেশন এরকম ছিল আমি মনে হয় অনেক অসম্পূর্ণ, সেই কারণেই মনে হয় আমি নিজেকে এত ভালোবাসতে শিখেছি। এই প্রকৃতি এই পৃথিবী যে পরিপূর্ণ না সেজন্য মনে হয় প্রকৃতির প্রেমে এত গভীরভাবে পড়েছি, এই কালো চেহারাটাকে এত বেশি ভালোবেসে ফেলেছি যেহেতু এই কালো বোধ হয় যে কালো টিপিক্যাল এই ওয়ার্ল্ড অত ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, তার মানে দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ অল অ্যাবাউট আমিত্ব, আমি এই জিনিসটাকে ভালোবাসাটা অনেক বড় একটি ব্যাপার আমার কাছে, এটা একটা একটা ফিলোসফিক্যাল একটা ভাইব দিয়েছে যে আসলে দিন শেষে আমরা অসম্পূর্ণ, আমরা পরিপূর্ণ না, সেই জিনিসটা আখেরে আমাদেরকে পরিপূর্ণভাবে ভালোবাসতে শেখায়। আর যখন স্বর্গে যাবেন সবকিছু পরিপূর্ণতা পেয়ে যাবে, আমি জানি না তখন ভালোবাসার মাত্রাটা কিভাবে অনুভব করব, আমি আমাকে আপন করতে শেখায় আমার এই অসম্পূর্ণতার কারণে, আমাকে আপন করতে শেখায় বাংলাদেশ এরকম ডিজাস্টার ওয়েতে চলতেছে, তাই আমাকে আপন করতে শেখায় ঢাকাকে, এই ঢাকার দুরন্তপনাকে, কারণ এত ওয়ার্ড সিটি, নন লিভেবল সিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই কারণে মানে ঢাকাকে ভালোবাসতে শেখায়। অর্থাৎ তখনই শেকড়ের কথা চলে আসে, নিজের কথা চলে আসে, বাপদাদা চোদ্দ পুরুষের সংস্কৃতির কথা চলে আসে, তখন লোকজ জীবনের কথা চলে আসে, লোকজ গীতের কথাও চলে আসে। আমি যখন মুখে এসব বলেই খালাস তখন এই জিনিসগুলো নিয়ে একদম ডেপথে ঢুকে গেছে একটা মানুষ, জীবনে একদম পণ করে ফেলেছে যে আমাদের লোকজ জিনিস এত কিছু জড়িয়ে আছে, সব কিছু তো পারবো না, অন্তত একটা জিনিসকে আমি গোটা পৃথিবীর কাছে নিয়ে আসতে পারি কিনা দেখি, এটা যে স্ট্রেংথ, এই যে শেকড়ের যে পাওয়ার, সে দায় থেকে এই মানুষটা ঢুকে গেছে এর মধ্যে, সেটা হচ্ছে আজকের গেস্ট। সে একজন ফিল্ম মেকার, স্ক্রিপ্ট রাইটার, রিসার্চার, কিন্তু সবচেয়ে বড় যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমাদের লোকজ গীত, যে গীত সাধারণত আমরা উত্তর অঞ্চলে একটু বেশি চলে আমি দেখেছি, যে গীতের মাধ্যমে, এই কয়েকদিন আগে দেখলাম যে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে হাজবেন্ড মুখে রুমাল দিয়ে আছে আর ক্লাসের ওই পার থেকে দুইজন মহিলা গীত শোনাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখতেছিলাম, কারণ আমার মনে হচ্ছে এটাই তো আমরা, এটাই তো আমি, এটাই বাংলাদেশ, এটাই বাঙালিয়ানা। প্রথমেই থ্যাঙ্কস জানাই যে এই কাজটার মধ্যে আপনি ঢুকেছেন তাই, আর এই জিনিসটাকে গোটা বিশ্বমঞ্চে নিয়ে আসতে চেষ্টা করছেন তাই। অসম্ভব শ্রদ্ধা ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এর প্রোগ্রামে।
0: আপনাকে ধন্যবাদ অনেক আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
1: তো আপনার এই লোকজ গীত নিয়ে কিভাবে এর মধ্যে আপনার সম্পৃক্ত হওয়া, এই গল্পটা একটু শুরু থেকে আপনার কাছ থেকে শুনতে চাই।
0: সেটা হচ্ছে আমার শৈশব কৈশোর কেটেছে,
1: আমরা তো আপনাকে শ্যামলদা নামেই চিনি, আপনার পুরো নাম কি?
0: শ্যামলদা নামেই চিনি আমি। আমার আসলে জন্মসূত্রে মুসলিম, আমি আমার সার্টিফিকেট নেম বলি বা পরিবার প্রদত্ত নাম রবিউল ইসলাম, কিন্তু আমি লেখালেখিটা শুরু করি খুব শৈশব থেকে। আমার স্কুল যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমার তৎকালীন আজকের কাগজ পত্রিকায় আমার প্রথম ছোটদের পাতায় কবিতা প্রকাশ হয়। তো আমাদের বগুড়ায় লেখক চক্র নামে একটা সংগঠন ছিল, তো সেখানে রবিউল ইসলাম নামে তিনজন ছিল, তো সেই জায়গায় তিনজনের নামই আলাদা আলাদা করে দেওয়া হয়। তো সেই সময় থেকেই আমাকে ডাকনাম শিশির, সেখান থেকে শ্যামল শিশির হয়ে যাই ওই ওই সময় থেকে, স্কুল লাইফ থেকে ওই শ্যামল শিশির নামে আমার এখন পরিচিতি, সেটা দেশ এবং দেশের বাহিরেও কিছুটা। আর পিতৃপ্রদত্ত পরিবার প্রদত্ত নামটা এটা একাডেমিক্যালি এবং পরিবার গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আর যেটা বলছিলেন যে আমার বিয়ের গীতের প্রসঙ্গ, আমার আসলে বগুড়ার একটি অজপাড়া গাই বলা চলে সেই গ্রামে আমার,
1: সরি আমি ইন্টারাপ্ট করার জন্য, শ্যামলদা যেভাবে আসছে, শ্যামলদাকে তো আমরা সম্মানের সাথে নিয়ে এসেছি, যে ভেরি ট্যালেন্টেড গাই এবং অনেকগুলো মাল্টি ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটি নিয়ে তিনি কাজ করতেছেন, যেটা আমি কথা প্রসঙ্গে বলছিলাম। লেখক তো তার প্রথম এবং প্রধান পরিচয়, সাথে ফিল্ম মেকার, রিসার্চার, অনেক কিছু। আর আপনারা যদি আপনারা আসতে চান তাহলে আমাদের নাম্বার 01841904904 এই নাম্বারে আপনারা আপনাদের গল্পটা লিখে পাঠিয়ে দেন, তারপর আমাদের টিম আপনাদের সাথে কমিউনিকেট করবে এবং হট সিট পর্যন্ত এই যাত্রাটা তৈরি হবে। গল্পে যাচ্ছে,
0: সেটা বলছিলাম যে আমার আসলে শৈশব কৈশোর কেটেছে বগুড়ার একটি গ্রামে। আমার যখন জন্ম এবং শৈশব, সে সময় আমার গ্রামে বিদ্যুৎও ছিল না, ওই অর্থে তো এক ধরনের লোকজ সাংস্কৃতিক আবহটা ছিল, অন্তত ধরেন জারি গান, সারি গান, পুঁথিপাঠ, নানান ধরনের যাত্রাপালা হতো। মজার বিষয় হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পর একটু গ্যাপ থাকে না, দুই তিন মাস, তো ওই সময় আমি যাত্রাপালার সহকারী নির্দেশক হিসেবেও কাজ করেছি ওই বয়সে আর কি। তো আলটিমেটলি এক কথাই বলতে গেলে যেটা হচ্ছে যে আমি এক ধরনের লোকজ সাংস্কৃতিক আবহেই বেড়ে উঠেছি। তো সেখানে বিয়ের গীতটা আমাদের এই লোকজ সংস্কৃতির একটা রমরম অবস্থা দেখেছে আমার শৈশব কৈশোরে, যেটা দেখেছে আমার মা, দাদি, চাচি বা প্রতিবেশীর বিয়েতে তারা এসে দলবদ্ধভাবে বিয়ের গীত গাইতেছে তিন দিন চার দিন যাবত। যেমন এটা শুরুই হয় আসলে যখন বিয়েটা ঠিক হয়ে যায়, বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়, তখন থেকে আসলে বিয়ের গীতের পর্বটা শুরু হয়। দেখা যায় পড়শিরা এসে মেয়েকে ঘিরে ধরে গীত গাইতেছে, এখানে অনেক ধরনের গীত আছে, হাসি, ঠাট্টা, মস্করা, দুঃখ, কষ্ট, কিছু গীত আছে প্রতিবাদের। বিয়ের গীত আসলে এক ধরনের কোডেড ল্যাঙ্গুয়েজ, হিডেন ল্যাঙ্গুয়েজ, যে কথাগুলো ধরেন নারীরা আসলে সরাসরি বলতে পারে না পুরুষদের মুখোমুখি দাঁড়িয়ে, সমাজের মুখোমুখি দাঁড়িয়ে, পরিবারের মুখোমুখি দাঁড়িয়ে, রাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে। সেই কথাগুলো আসলে নারীরা সে অনেক বছর আগে থেকেই এই গীতের মাধ্যমে বলে আসতেছে। এটা আসলে এর ভিতরে আবার ধরেন যৌন শিক্ষার মূলক কিছু গীত আছে, যেমন ধরেন যখন মেয়েকে বিয়ে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখা যায় যে ওই বধূকে বরণ করে নেয়, যে সে সময় কিছু গীত আছে। আবার বর বধূকে বাসরঘরে ঠেলে দিচ্ছে, সে সময় কিছু গীত গায়, দেখবেন যে সেই কথাগুলো চটুল মনে হয় কিন্তু সেখানে অনেক
1: সিকোয়েন্স ওয়াইজ কি কথাগুলো, কিছু কিছু কথা বলা যায়?
0: হ্যাঁ বলা যাবে,
1: আপনি বলেন তো, সিকোয়েন্স নিয়ে যান আমাদেরকে, যেমন বিয়ে শুরু হলো,
0: যেমন ধরেন যখন বিয়ের কথা পাকাপাকি হয় সেই সময়ের কিছু গীত আছে, সেই সময় একটা মেয়ে দীর্ঘদিন যাবৎ তার পরিবারে বেড়ে উঠেছে, সে শ্বশুর বাড়ি যাবে, সেখানে তাকে কিছু গীত আছে অনুপ্রেরণা দিচ্ছে, কিছু গীত
1: কথাগুলো শুনি, গীতের
0: গীতের কথাগুলো যেমন ধরেন
1: আপনি জার্নিটাই কথা বলেন এবং জার্নিটা আমাদের একটু নিয়ে যান।
0: হ্যাঁ, যেমন এখানে কিছু বিয়ের গীতের কথা আছে যে সে এতদিন তার বাড়িতে বেড়ে উঠেছে, বাবা মায়ের আদর সোহাগে বেড়ে উঠেছে, দুদিন পরে সে তার শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়িতে নতুন পরিবেশ কেমন হবে, এ ধরনের কিছু গীত আছে। আবার তার স্বামীটা কেমন হবে,
1: ইন্টারনাল মিনিং, বাট গীতটা কি বলা সম্ভব?
0: গীতটা অনেকগুলো গীত তো ওইটা এখন হচ্ছে না, আমি জাস্ট ইন্টারনাল মিনিং গুলো সিকোয়েন্স অনুযায়ী বলে যাই। তারপরে ধরেন এরপরে আসে যখন ওই বিয়ের দিন, এরপরে তো হলুদ আছে, হলুদ মাখানোর গীত, তো ধরেন হলুদ মাখানোর গীত, হলুদ বাটে সেটার গীত, তারপরে মেহেদি তুলতে গেলে পরে এক ধরনের গীত গায়, তারপরে আপনার ওই মেহেদি বাটার সময় গীত আছে, আবার যখন মেয়েকে হলুদ মাখাচ্ছে মেহেদি লাগাচ্ছে সেই সময়ের আলাদা আলাদা গীত আছে। যেমন এখানে একটা গীত আছে এরকম যে কার বাগানে ছিল মেহেদি বা কার বাড়িতে ছিল মেহেদি, সেটা এখন এই বিয়ে বাড়িতে আসছে, সেই মেয়েকে মেহেদি লাগিয়ে দিচ্ছে, এগুলো আবার কিন্তু ইনার মিনিং আছে। এটা ধরেন এক ধরনের আমি যদি সরল সাদাভাবে একভাবে দেখি, সিধাভাবে একভাবে দেখি, আবার এটার ইনার মিনিংটাও চলে আসে। কারণ এই বিয়ের গীত তো ধরেন অনেক পুরনো, তো এটা পরে আসতেছি প্রায় 5000 বছরের এক ধরনের পুরনো ইয়ে পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক দিক থেকে বা গবেষণার খাতিরে, তো সেটা এক ধরনের আছে। তারপরে যখন বর আসে বিয়ে বাড়িতে গেট ধরে, যে দেখেছেন কিনা গ্রামের দিকে কলা, কখনো কলা গাছ দিয়ে কখনো বাঁশ দিয়ে গেট ধরা
1: হয়,
0: গেট বানানো হয়, তারপরে যে রঙিন কাগজ কেটে কেটে লাগানো হয়, তো ওখানে বিশেষ করে শালীরা মানে শালী সম্পর্কীয় যারা, তারপরে ভাবি সম্পর্কীয় যারা, তারা মূলত গেটটা ধরে। তো সে সময় দেখা যায় যে টাকা নিয়ে বার্গেনিং হয়, আবার টাকা কম দিলে পরে ছেলে ছেলে যে কিপটা, ছেলের পরিবার যে কৃপণ, এইসব নিয়ে কিছু টিকাটি পূর্ণিমার সম্পূর্ণ সমৃদ্ধ গীত সে সময় গাওয়া হয়। মানে এখানে এক ধরনের অপমান করার এক ধরনের টেন্ডেন্সি থাকে যে সে কম টাকা দিচ্ছে কেন, সে আসলে কৃপণ কিনা, সে আমাদের মেয়েকে, সে এখনই যেহেতু এরকম কৃপণতা করতেছে তাহলে আমাদের মেয়েকে নিয়ে গিয়ে সে কতটা সুখে রাখবে, তাকে সে কষ্ট, এরকম কিছু গীত আছে। আবার যখন ওই বিয়ের তো অনেকগুলো রিচুয়াল আছে, ধরেন এখন তো আমাদের কর্পোরেট বিয়ের ক্ষেত্রে এসব হয় না, কিন্তু গ্রাম অঞ্চলে প্রান্তিক অঞ্চলের যে বিয়ের গীতগুলো বিয়েগুলো হয় সেখানে অনেকগুলো রিচুয়াল পালন করা হয়। তারপর যে ছেলে মেয়ের যে মুখ দেখা দেখি হয় আয়নায়, সেই সময় কিছু গীত আছে। আবার বিয়ে পড়ানো হলে পরে ছেলের হাতে যখন মেয়েকে তুলে দিচ্ছে সেই সময় কিছু গীত আছে। আবার যখন বিদায় দিচ্ছে সব কিছু খাওয়া দাওয়া এবং যাবতীয় ফর্মালিটি শেষ হয়ে গেছে, তারপর যখন মেয়েকে বিদায় দেবে গাড়িতে উঠাই দেবে, সেই সময় দেখা যায় যে এই পক্ষের মুরব্বীরা ওই পক্ষের মুরব্বীদেরকে কিছু কথা বলতেছে। যে এখানে আমি গতকালকে একটা বিয়ের গীত বারবার শুনলাম, এটা একটু ইনার মিনিং ধরবার জন্য। যেমন মেয়ের মা তার মেয়ের যে শ্বশুর হয় সম্পর্কে হয়ে গেল, তাকে বলতেছে যে আমার মেয়েকে আমি খুব আদর সোহাগে বড় করে তুলেছি, সে কিন্তু ঘর ঝাড় দিতে পারে না, আপনি একটু আপনার ওয়াইফ মানে তার যে শাশুড়ি তাকে বুঝায় বলেন যে আমার মেয়ে কিন্তু রান্না করতে জানে না, পাতিল ধুইতে জানে না, এটা যেন উনি শিখিয়ে দেয় বা এটা যেন আমার মেয়ের উপর যেন অত্যাচার না করে। এ ধরনের কিছু গীত আছে। আবার যখন মেয়ে চলে গেল ওই আপনার ছেলের বাড়িতে, যখন বধূ বরণ বলে এটাকে, মেয়েকে যখন বরণ করে নিচ্ছে গাড়ি থেকে নামানোর সময় থেকে গীত শুরু হয়। আবার বাসর ঘরে যখন ঢুকিয়ে দেয় সেই সময়ের কিছু গীত গা হয়, হ্যাঁ, এই সময়ের গীতগুলোতে কিছু যৌন শিক্ষার সেক্স এডুকেশনের কিছু বিষয় থাকে। তারপরে আবার এখানে আর একটা বিষয় আছে, পরের দিন যখন বাসর ঘর থেকে বের হয় সেই সময়ের কিছু গীত আছে, যে সেই বিয়ের গীতগুলোর অর্থ হচ্ছে এরকম যে তারা কেমন করে রাত কাটালো, কেমন করে বর বধূকে সোহাগ করলো, এ ধরনের
1: মানে কেমন গল্পগুলো না সব পর্যন্ত যায় কথার ভিতরে,
0: কথার ভিতরে এগুলো চলে আসে,
1: দেখতেও যাচ্ছে,
0: হ্যাঁ দেখতেও যাচ্ছে, এটা কিন্তু সরাসরি না, কিছু রূপক কথা আছে,
1: যেমন বললেই তো বোঝা যায়।
0: হ্যাঁ, এখানে একটা বিষয় দেখবেন, নারীকে তো মূলত প্রকৃতি হিসেবে ধরা হয়, নারী হচ্ছে প্রকৃতি, প্রকৃতি হচ্ছে কোনো কিছুর উৎস, মানে যেখান থেকে জন্মগ্রহণ করে, এটাকে পৃথিবী যদি বলি, প্রকৃতি যদি বলি, যেটা একটু বলি না কেন, মানে নারীকে ওভাবেই ইয়ে করা হয় বিয়ের গীতগুলোতে। তো মাটি দিয়ে কখনো দেখা যায় যে মাটি দিয়ে এটাকে উদাহরণ দিচ্ছে, উর্বর ফলনশীল মাটি দিয়ে বিভিন্ন, তারপর ধরেন যে হাল চাষ করে, যে হাল চাষ করে যে লাঙল দিয়ে, তো লাঙলও অনেক বেশ কিছু বিয়ের গীতের ভিতরে প্রতীকী অর্থে চলে আসছে।
1: হ্যাঁ, এতো সিম্বলিক শট মাথা ঘুরতেছে আমার, কিন্তু তার মানে যদি আমি গীতের ল্যাঙ্গুয়েজে তো জানি না আমি, বাট বলার চেষ্টা হয়তো এভাবে করে, লাঙলের ফলা ঠিকভাবে যদি মাটি দিয়ে যায় তবে জমি উর্বর হবে, ওখানে হয়তো শস্য ফলবে একদিন, তাই তো সেক্সুয়ালিটি ফুললি রিলেটেড।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আবার ধরেন গেলাম হচ্ছে বাসা করতে বেরোলে সেটা গেলাম, এরপরে আবার যখন তিন দিন পরে যখন মেয়ে আবার শ্বশুর বাড়ি আসে,
1: নায়রে বলে,
0: নায়র যায় যে, তো সেই নায়রের সময় আবার দেখা যায় যে ওই মেয়ের যারা বান্ধবী বা ভাবিরা, তারা বলে যে, যেমন একটা গীত এখন একটু ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে এরকম যে, পরদেশে গেছিলেন গো ময়না, তোমার শাশুড়ির ব্যবহার কেমন, হ্যাঁ তোমার ননদের ব্যবহার কেমন, তোমার শ্বশুরের ব্যবহার কেমন। তো তখন মেয়ে বলতেছে, আমার শাশুড়ির ব্যবহার গো ভাবি, চিংড়ির মাছে ফাল ফাড়ে যেমন, চিংড়ির মাছ যেমন ফাল ফাড়ে, যে বোঝেনি, হ্যাঁ হ্যাঁ তিরিং বিরিং করে। আবার কিছু জায়গায় বলে চিংড়ি মাছের জায়গায় শিং মাছ বলে, শিংড়ি মাছে ঘান মারে যেমন, মানে শিং মাছের যে গুতা মারলে যে ব্যথা করে, তীব্র ব্যথা করে, সেটা যেমন। আবার বলে তোমার, সে আবার ননদের ব্যবহারকে এভাবে বলে যে, ওই খোলসে মাছ চেনেন তো, কই মাছের ছোট একটা সংস্করণ যেটা বেশি ঠোঁট নাড়ে,
1: কালারফুল কালারফুল
0: কালারফুল ছিল, আবার অ্যাশ কালারেরও আছে, তো ওই মাছটা কিন্তু বেশি বেশি ঠোঁট নাড়ে। তো বলে যে, বলে যে আমার ননদে হচ্ছে যে খোলসে মাছ চপচপায় যেমন, মানে কথা বলে যেমন। হ্যাঁ, আবার যখন বলে যে দেবরের কথা, তখন আবার বলে যে দেবর হচ্ছে মধুর মতো মিষ্টি, এরকম বলে শ্বশুর, মানে দেখা যায় যে এটা
1: দেব ভাবির যে একটা অম্লমধুর সম্পর্ক আছে, সেটা আবার ঠিক রাখতেছে,
0: সেটা আবার ঠিক রাখতেছে,
1: কিন্তু শাশুড়ি আর ননদ, মানে যে ঝামেলা,
0: হ্যাঁ শাশুড়ি ননদ শ্বশুর, এটা এক ধরনের ঝামেলার মতো ইয়ে করতেছে। তো এরকম ধরনের অসংখ্য বা এরকম প্রায় মৌলিক গীতি ধরা হয় প্রায় 560-600 মতো, যেগুলো আবার আমাদের যে বৈচিত্র্য আছে বাংলাদেশে ভাষাগত অঞ্চলগত বৈচিত্র্য, রংপুর অঞ্চল একরকম, সিলেট একরকম, বরিশাল একরকম, চিটাগাং একরকম, খুলনা যশোরের যে ভাষাগত বৈচিত্র্য, এটা তো আসলে ওরাল ট্রেডিশন বলে, মৌখিক ঐতিহ্য, তো এগুলো আসলে মুখে মুখে প্রচলিত হওয়ার কারণে কোনো জায়গায় ভাষা বদলে গেছে, রূপক বদলে গেছে, বদলে গিয়ে এটার আলাদা আলাদা অঞ্চলে আলাদা আলাদা এক ধরনের রূপ নিয়ে ফেলছে। যেমন এটাকে রংপুর অঞ্চলে, উত্তর অঞ্চলে বিয়ের গীতি বলা হয়, আবার সিলেট অঞ্চলে এটাকে ধামাইল বলা হয়, আবার চিটাগং এবং বরিশাল অঞ্চলে এটাকে হয়লা বলা হয়।
1: ধামাইল কিন্তু অনেক পপুলার একটা ফর্ম অফ আর্ট মিউজিক্যালের।
0: যেমন রিসেন্ট একটা কলকাতার একটা ফিল্মে, নন্দিতাদাসের একটা ফিল্মে, আপনার ওই যে লঞ্চ চলে ধীরে ধীরে, বিয়ের গীতটা বেশ জনপ্রিয় হয়ে উঠল, এটা কিন্তু আমাদের সিলেট অঞ্চলের বিয়ের গীত, সেটা ওই শিবপ্রসাদ এবং রঞ্জিত দাসের একটা ফিল্মে এই গীতটাকে ব্যবহার করার ফলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চলে বিয়ের গীতটা এখন ব্যাপক জনপ্রিয়।
1: এই ফর্ম অফ আর্টটাকে কেন চুজ করলেন এত কিছু থাকতে, কিন্তু আপনি যে কতখানি মানে সঠিক জায়গায় হাত দিচ্ছেন, মানে সবাই যে শেকড়ে ফেরার চেষ্টা করতেছে সেই জায়গাটাতে যে হাত দিয়েছেন, ওটা যে সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ, সেটা আমার মনে হয় কেন জানেন, আমি ইদানিংকাল একজন কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলি, নাম হচ্ছে রঞ্জু মিয়া, দেখবেন হানিফ সংকেতের মতো করে বিকল করে কথা,
0: ওনার সাথে আমার কথা হয়েছে,
1: এই রঞ্জু মিয়া এই বিয়ের গীত গেয়ে, উত্তরাঞ্চলে এমন কোন বিয়ে বাড়ি না যেখানে রঞ্জু মিয়ার গানের এই গিয়ে মানে গাওয়া গীত প্রচার হয় না মাইক্রোফোনে বা স্পিকার, এই ছেলে এত বিখ্যাত হয়েছে ওই সব জায়গাগুলোতে, তার মানে মানুষ এ ধরনের জিনিসকে লুফে নিবে,
0: লুফে নেবে।
1: আমার রঞ্জু মিয়ার সাথে বেশ কয়েকটা প্রোগ্রাম করার সুযোগ হয়েছে, আমি একদম পরিষ্কার ভাবে দেখছি যে আমি এক সময় ভাবছিলাম যে গীতকে কিভাবে ও এত পপুলারিটি পাচ্ছে, কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, আমি পরে বুঝলাম যে মানুষ আসলেই এই ছেলের মাধ্যমে সে করে ফিরে যাচ্ছে। আমি এক্সাম্পল হিসেবে দিতে গিয়ে কথাটা বললাম, সো আপনি আপনি যে ফর্মার পার্টটাকে চুজ করেছেন, ইউ আর ইন ফুললি অন রাইট ট্র্যাক, কিন্তু চুজ করতে গেলেন কিভাবে, কেনই বা চুজ করলেন?
0: ওই যেটা হচ্ছে আমার শৈশব কৈশোরে দেখেছি যে আমার মা এখনো
1: মুভির একটা কথা বলছে,
0: হ্যাঁ ওই লালমনিহাটে সাতাও নামে একটা ফিল্মে শুটিং এ গিয়েছিলাম, ওই ফিল্মের আমি প্রধান সহকারী পরিচালক ছিলাম। তো ওই ফিল্মের বিয়ের আয়োজন ছিল, তো বিয়ের গীত গাইবার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমার মনে হলো যে এটা হয়তো হারিয়ে যাচ্ছে আমাদের যে লোকজ সংস্কৃতির ফর্মটাকে, আসলে এনিহাও যদি আবার একটু জনপ্রিয় করে তোলা যায় বা নতুন প্রজন্মের কাছে প্রজন্মান্তর যদি ছড়িয়ে দেওয়ার একটু চেষ্টা করা যায় তাহলে মনে হয় এটা আরো কিছু বছর কিছু সময় টিকে থাকবে। ও সেটা 2020 সালের ঘটনা, তখন থেকে মূলত এই এটা নিয়ে গবেষণা করবার একটা চিন্তা শুরু হয়। প্রথমে আমি আসলে একটা ভেবেছিলাম একটা ডকু ফিল্ম বানাবো, কিন্তু যখন আমি এটা নিয়ে আরো পড়াশোনা শুরু করলাম, ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করলাম, তখন দেখলাম যে না, এটা আসলে শুধুমাত্র একটা প্রামাণ্যচিত্র বা ডকু ফিল্ম বানিয়ে এটা আমার দায় থেকে বের হওয়া যাবে না, এটা আসলে দীর্ঘতর গবেষণার দাবি করে।
1: কেন এটা মনে হলো? কারণ একটা ডকুমেন্টারি বানায় ছেড়ে দিই, এখন বলতেছেন এটাই জীবনযাপনের একটা জারিয়া বানিয়ে ফেলছেন, রিসার্চ মানে কিন্তু তাই যে আপনার ম্যাজিক
0: বলতে যেটা বললাম, যেটা হচ্ছে যে নারী জীবনের এক ধরনের প্রতিচ্ছবি হচ্ছে বিয়ের গীত, মানে নারীদের যে পুরুষ শাসিত সমাজের রাষ্ট্র পরিবারের যে অবদমিত যে আত্মা, সে অবদমিত আত্মা তারা যে কথাগুলো বলতে পারে না সেই কথাগুলোই তারা বিয়ের গীতের মধ্য দিয়ে বলে ফেলে। যেটা আমি আগেও বলছিলাম, কোনো গীতের ভেতরে দুঃখ যন্ত্রণা আছে, কোনো বিয়ের গীতের ভেতরে হাসি ঠাট্টা আছে, কোনো বিয়ের গীতের ভেতরে বিরহ বেদনা আছে। হ্যাঁ, অনেক সময় থাকে না যে একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে কিন্তু তাকে বিয়ে দিল না, সে মুখ ফুটে প্রতিবাদও করতে পারেনি, কিন্তু বিয়ের গীতের ভেতরে এই কথাগুলো আছে। আবার ধরেন একটা মেয়ে 18 বছর 20 বছর একটা জায়গায় বেড়ে উঠলো, তাকে কি করতে হচ্ছে এরপরে সম্পূর্ণ নতুন একটা জায়গায় নতুন একটা পরিবেশে খাপ খাইয়ে নিতে হচ্ছে। এই যে
1: এই পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে কি বিদ্রোহ আছে গীতের মধ্যে?
0: বিদ্রোহ বলতে আছে, যেমন ধরেন একটা বিয়ের গীতের কথা আছে যে মেয়েকে বিয়ে দিয়েছে সেই পুরুষের আরো তিনটা স্ত্রী আছে, কথায় কথায় হচ্ছে সেই স্বামী তাকে মারধর করে। যেমন অনেক সময় আছে যে একটা বিয়ের গীত আমি আসলে শুনছিলাম যে চার গাছিয়া মারোয়ার তলে বাবা জলে পঞ্চবাতি, হ্যাঁ চার গা

0: এই গানটা অর্থ হচ্ছে যখন মিয়ে বিদায় নিচ্ছে তখন বাবা কান্না করতেছে, তখন মিয়ে বলতেছে আমি তো আগেই বলছিলাম দূরে আমাকে বিয়ে দিও না, তুমি তো খাসি খাওয়ার লোভে আমাকে দূরে বিয়ে দিলে, এখন আবার কান্নাকাটি করতেছো কেন? এটা হচ্ছে বিয়ের গীতের
1: ইনার মিনিং,
0: ইনার মিনিং।
1: বাট আপনি শব্দ মিনিংটা একটু আমাকে বুঝান তো, চারগাছিয়া বলতে কি বুঝান?
0: চারগাছিয়া মানে যেটা হচ্ছে যে ওই যে চারটা গাছ দিয়ে দেখবেন মণ্ডপ বানায় বিয়ে বাড়িতে,
1: বুঝতে পারছি,
0: সেখানে পঞ্চবাতি মানে পাঁচটা বাতি জ্বালায়।
1: আচ্ছা, ওই চার যে বিয়ের প্যাটার্ন সেটা
0: তো চারগাছিয়া মারোয়ার তলে বাবা জলে পঞ্চবাতি, হ্যাঁ, তো ওই যে ওই শেষ ইয়ের মারোয়ার ইয়ের পরে তার বাবা কান্নাকাটি করতো, সেখানে তিনটা ক্যারেক্টার আছে, বাবা, মা এবং তার ভাই। তো সবাই কান্নাকাটি করতেছে, সে বলেছে আচল নাও তোমার চোখের পানি মোছো, আমি তোমাকে আগেই বলছিলাম যে দূরে বিয়ে দিও না, এই গীতের ভিতরে এই কথাগুলো আছে যে খাসি খাওয়ার লোভে বাবা দূরে রিসলা বিয়া, এখন আবার এখন কান্না করো কেন?
1: বুঝতে পারছি, বুঝতে পারছি।
0: এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো সরাসরি আসলে মেয়েরা বলতে পারে না এখন।
1: তো এখন এইটাকে কোন হাইট পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা আছে রিসার্চ করে আপনি, আপনার অবজেক্টিভটা কি তাহলে?
0: অবজেক্টিভটা হচ্ছে, আরেকটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে ধরেন আমাদের সাধারণত শিক্ষিত সমাজ, এলিট শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, তারা মনেই করে যে যারা প্রান্তিক নারী তাদের ভিতরে সৃজনশীল কোনো সত্তা নেই, তারা শুধু আট পড়ে জীবনযাপন করে, বাচ্চা কাচ্চা লালন করে, এছাড়া তাদের ভিতরে কোনো ইয়ে নেই। কিন্তু এই যে বিয়ের গীতটা, এটা তো শিল্প সমৃদ্ধ, শিল্পগুণ সমৃদ্ধ একটা আর্ট ফর্ম। তো তারা যদি সৃষ্টিশীল নাই হয়, তার ভিতরে যদি সৃষ্টিশীল সত্তা নাই থাকে, তাহলে তারা এই যে বিয়ের গীতটা হাজার বছর ধরে
1: সমৃদ্ধ জিনিস তৈরি করলো কিভাবে,
0: তৈরি করলো কিভাবে? শুধু এই গীত নাই, কিন্তু কিছুদিন একটা নাচ আছে, আপনি যদি খেয়াল করে দেখবেন যে যে নাচটার ফর্ম কিন্তু আমাদের প্রচলিত যে ভরতনাট্যম বলেন, অন্যান্য ক্লাসিক্যাল নৃত্য বলেন, তার সাথে কিন্তু মিল নেই, এটা কিন্তু
1: আলাদা
0: আলাদা একটা ফর্ম,
1: ডিফারেন্ট ডাইমেনশন,
0: ডিফারেন্ট ডাইমেনশন। তো এটা তো আসলে সৃষ্টিশীল সত্তা ছাড়া সম্ভব নয়, আমি এটা প্রতিষ্ঠিত করতে চাই, দে আর ক্রিয়েটিভ।
1: রুরাল কি ফর্ম এটা আপনি এস্টাবলিশ করবেন, রিসার্চ করলেন?
0: রিসার্চ করে আমি দেখাচ্ছি
1: ধরনের কাছে কিভাবে পৌঁছাবেন এটাকে।
0: এটাকে আমি তো একটা ডকু ফিল্ম করছি,
1: ওকে,
0: একটা আর্কাইভ করার চিন্তা আছে, আমি সারা দেশ ঘুরে যে
1: গীতগুলো পাবেন,
0: তথ্যপাত্র পাচ্ছি, সাক্ষাৎকার নিচ্ছি, গীতগুলো পাচ্ছি, এগুলো একটা আর্কাইভ হবে, একটা ডকু ফিল্ম হবে, এবং যে যে শিল্পীগুলোর সাক্ষাৎকারগুলো আমি নিচ্ছি সেগুলো নিয়ে আমার আলাদা আলাদা করে একটা একটা এপিসোড করবার করে আর্কাইভ করার চিন্তা আছে, যেগুলো ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের গবেষকরা, দেশ বিদেশের গবেষকরা এখান থেকে বোঝার চেষ্টা করবে, যে বুঝতে পারবে, আমি সেইভাবে এগুলোকে প্রেজেন্ট করবো যেন বুঝতে পারে যে হ্যাঁ আমাদের প্রান্তিক নারীরাও সৃষ্টিশীল, সৃষ্টিশীল সত্তা আছে বলে তারা এটা করতে পেরেছে।
1: আপনি কি বাইরের প্ল্যাটফর্মে এগুলো নিয়ে আসবেন? আপনি এরকম কমিউনিকেশন কি হচ্ছে কারোর সাথে?
0: কমিউনিকেশন অলরেডি হয়ে গেছে, যেমন আমি যখন প্রথমে এটা শুরু করি, ধরেন আমি তো চাষার ছেলে, আমার তো আসলে এত অর্থ নেই যে এটা আমি সারা দেশ ঘুরে নিজের টাকা খরচ করে এটা করবো, তো আমি প্রথমে দেশের বিভিন্ন কর্পোরেট হাউসে বিভিন্ন ব্যক্তির কাছে গিয়েছিলাম, কিন্তু আমাকে ভাবে কেউ সহযোগিতা করতে চায়নি। তারপরে আমি করলাম কি, একদিন ভেবে আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার ছয়টা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাবস্ট্রাক্ট পাঠালাম যে আমি এই কাজটা করছি এরকম। তো ছয়টা বিশ্ববিদ্যালয় থেকে আমি ফিডব্যাক পাই, তার ভিতরে কানাডার কনকর্ড ইউনিভার্সিটি আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে, এবং তারা আমাকে গত মে মাসেই রিসার্চ ইন্টার্ন হিসেবে যেতে বলেছিল, কিন্তু আমার একটা র কার্ড নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেই কার্ডটা কমপ্লিট করতে পারিনি বা যেতে পারিনি, এটার ইকোনমিক্যাল সংকটের কারণে মূলত কাজটা শেষ করতে পারি।
1: মানে স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে না?
0: স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে তারা 120 দিনের একটা ইয়ে দিয়েছিল রিসার্চ ইন্টার্ন হিসেবে ওখানে যাওয়ার জন্য, এবং স্কলারশিপ নিয়ে যাওয়ার কথা ছিল, পূর্ণাঙ্গ একটা ডকুমেন্টারি যখন হবে তখন আমি এখনো শেষ করে গেলে পরে তারা আমাকে ওখানে মাস্টার্স এবং পিএইচডি করার ইয়েটা দেবে, সুযোগটা দেবে ওখানে স্কলারশিপের আন্ডারে। আর ওই কানাডার কনকর্ড ইউনিভার্সিটির রিসার্চ সেন্টার কোহোর্ট মূলত এটা ওরাল ট্রেডিশন বেসিস একটা ইয়ে, তো ওই কোহোর্টের আমাকে কমিউনিটি অ্যাফিলিয়েট হিসেবে ওনারা নিয়েছেন, এটা আমি দুবছর যাবৎ আছি ওনাদের ওখানে। আর এই কাজটাতে আমাকে মেন্টরিং করছেন অস্ট্রেলিয়ার কার্টন ইউনিভার্সিটির ফোকলোর ডিপার্টমেন্টের চেয়ারম্যান গ্রাহাম সিল, উনি অস্ট্রেলিয়ার টপ থ্রি একজন ফোকলোর রিসার্চার। ওনার একটা রিসার্চ সেন্টারে আছে অস্ট্রেলিয়াতে এবং ওনার বেশ কিছু বই ইউরোপ, আমেরিকা, জার্মানি, ফ্রান্সের পড়ানো হয় ফোকলোর। তো উনি আমাকে মেন্টরিং করছেন।
1: ওনাদের রিয়াকশন কি, বেশ করে ভদ্রলোকের রিয়াকশন কি আপনার এসব শুনে কি বলছে?
0: অনেক পজিটিভ, কারণ যারা ফোক কালচার নিয়ে কাজ করেন তারা বেশ ইন্সপায়ার্ড করেন। যেমন আমি যদি এখন একটা মেইল করি, ওনার ডে টাইম আসলে উনি মেইলে রিপ্লাই দিচ্ছে। যেমন
1: ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনাল এই ফোক এরিয়াতে, আপনি যে ব্যক্তির কথা আসছে সে আমাদের এই জিনিসগুলো তো ভাইব পেয়েছে আপনার সাথে, কি বলছে উনি?
0: যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি প্রথম যখন বগুড়া সারিকান্দি শুটিং করি, শুটিং করার পর কিছু স্টিল পাঠিয়েছিলাম ওনাকে। তো উনি আমাকে ওই ছবিগুলো, স্টিল ছবিগুলো দেখে রিপ্লাই দিলেন যে তুমি এক কাজ করো, যেহেতু ওয়েডিং সং রিফ্লেকশন অফ ওমেন্স লাইফ, তুমি তারা কি অর্নামেন্টস গুলো পরে, কি ধরনের কাপড় চোপড় পরে, তারা তাদের প্রতিদিনের জীবনযাপন কিভাবে করে, সেগুলো একটু তুলে নিয়ে আসো, সেগুলোকে রিচ করবে। এটা একটা অন্যরকম একটা উদাহরণ। তো উনি যথেষ্ট হেল্পফুল এবং পরামর্শের জায়গা থেকে বেশ ভালো পরামর্শ দিচ্ছে।
1: বাট এটার ম্যাগনিটিউডটা কেমন, উনি কি ধরনের, মানে আপনার কোনো কমেন্টস করেছে কিনা যখন জানতেছে যে এই ধরনের গীত হয়, এটার ইনার মিনিং এরকম, একটা মেয়ের অব্যক্ত আত্মা কখনোই কিছু বলতে পারে না, এভাবেই সাউথ এশিয়া স্পেশালি বাংলাদেশের মেয়ের একসময় কবরে চলে যায়, শ্মশানে চলে যায়, কিন্তু কখনো বলা হয়ে ওঠে না যে তার অব্যক্ত আত্মা কি ধারণ করতেছে, কি বলতে চাচ্ছে, এটা গীতের মাধ্যমে বলে,
0: গীতের মাধ্যমে। ওই
1: কথাগুলো যখন দেখছে, জানছে, সে কি বলছে?
0: যার কারণে তো উনি আমাকে বলেছেন যে যেহেতু ওয়েডিং সং রিফ্লেকশন অফ ওমেন্স লাইফ, এক লাইনে কিন্তু বলে ফেলছে, তুমি যেহেতু ওয়েডিং সং রিফ্লেকশন অফ ওমেন্স লাইফ, তুমি তারা যে অর্নামেন্টস গুলো পরে, তারা যে কস্টিউম পরিধান করে, তারা তাদের জীবনযাপন গুলো কিভাবে করে, তুমি এগুলো সেগুলো নিয়ে আসো। যেমন উনি এক্সাম্পল দিয়েছে, তারা যে রান্না যখন করে, রান্না করার সময় যে চুলাতে যে আগুনটা জ্বলে, তুমি এটাকেও তুলে ধরো।
1: তাহলে ইনশর্ট কি দাঁড়ালো, দেশে কোনো মূল্যায়ন হয়নি আপনার এসব নিয়ে, বৈদেশিকরা তারা চাচ্ছে যে জিনিসটা কিছু একটা হোক, তাই তো?
0: জিনিস যেমন আরেকটা বিষয় রিসেন্ট ঘটেছে আমার সাথে, সেটা হচ্ছে যে পৃথিবীতে যতগুলো ফোক কালচার নিয়ে কনফারেন্স হয়, উৎসব হয়, তার ভিতরে 86 বছরের পুরনো একটা কনফারেন্সের 49তম আসরে আমি আমন্ত্রণ পেয়েছি। এটা চিলিতে হবে এবার, এটা এক এক বছর এক এক দেশে হয়, এবার চিলিতে হবে। তো সেখানে বিয়ের গীত নিয়ে প্রবন্ধ উপস্থাপনের আমি আমন্ত্রণ পেয়েছি। এটা জানুয়ারির 14 থেকে 20 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে চিলিতে। সেখানে প্রায় 123টা দেশের প্রায় 1000 জন গবেষক, প্রভাষক, যারা ফোকলোর নিয়ে কাজ করে তারা ওখানে যাবেন। সেখানে আমারও যাওয়ার কথা, কিন্তু এখন আমি এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে আছি, কারণ এখানে যাওয়া আসা,
1: স্পন্সর দরকার, এগুলো
0: যাওয়া আসা, থাকা খাওয়ার জন্য এক ধরনের প্রায় আমি দেখেছি যে প্রায় 6 লাখের মতো টাকার প্রয়োজন, কিন্তু সেটা আমি এখন পর্যন্ত বেশ কয়েকজনের কাছে কথা বলার পর আমি
1: সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যোগাযোগ করছি,
0: সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি পুরো প্রজেক্টটা নিয়ে, কিন্তু রাষ্ট্রের যে আমলাতান্ত্রিক বাস্তবতা সেটা তো আসলে আমি যদি বলি যে আমার কালকে ব্যাপারটা লাগবে, তারা তো তাদের গতিতে চলবে, মানে তারা আসলে আমার যে ক্ষুধা, আমার যে আকাঙ্ক্ষা, সেটা আসলে তারা ওভাবে বুঝতে চাইলেও বুঝতে চান না।
1: ওকে, আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে আসছি, আমি শুধু একটা জিনিস আপনাকে বলে রাখি, এটা একটা দায় থেকে, আমিও যেহেতু একজন বাঙালি হিসেবে এটা দায় থেকে আপনাকে কথা দিয়ে রাখলাম, আপনি যদি আর কোনো অন্য কোনো ফরম্যাটে আপনি আপনার এই প্রজেক্ট এই সামনে, আমি তো এতটুকুই পারবো, এর বেশি তো পারবো না, অন্য কোনো ফরম্যাটে আপনাকে যদি আমি বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভূমিকা রাখতে পারি, এটা আমারও হয়তো একটু দায়মুক্তির কাজ হবে একজন বাঙালি হিসাবে বা একজন বাংলাদেশি হিসাবে। তবে একটা জিনিস আপনার কাছে আমি চাইব, দেখেন তো এই জিনিসটা করতে পারেন কিনা, অলরেডি তো আপনি অলরেডি আপনি এর মধ্যে রিসার্চার হিসাবে হোক, ডকুমেন্টারির ফিল্ম মেকার হিসাবে হোক, আপনি তো অলরেডি এর মধ্যেই আছেন।
0: হ্যাঁ, আমি এর মধ্যেই আছি।
1: আপনি যদি একজন, যারা গীত বলে না মেয়েগুলো কিন্তু অনেক অবহেলিত, অসম্ভব কষ্টে থাকা মেয়ে, এবং গীত সবাই বলতে পারলেও অ্যাকচুয়ালি গীত কিন্তু প্রফেশনাল কিছু আছে যাদেরকে হায়ার করে করে নিয়ে যেত,
0: নিয়ে যাওয়া, নিয়ে যেত,
1: এই মানুষগুলো কিন্তু একদম নিরন্তর খেটে খাওয়া মানুষ, অসম্ভব অভাবী কিন্তু এরা। আমি এতটুকু রিসার্চ না করে বলতে পারি ওদের চোখ মুখ দেখে, বয়সের যে বলিরেখা এবং সবকিছু বোঝাই যায় যে মানুষগুলো একেবারে নিরন্তর খেটে খাওয়া মানুষ। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে জিনিসটা এখনো চালু আছে, কান্নার সময় মাতমের সময় কিছু মানুষদেরকে হায়ার করে নিয়ে যায়, স্পেশালি সব জায়গা থেকে চলে গেল রাজস্থান এরিয়াতে এখনো আছে। আপনি একটা জিনিস করতে পারেন কিনা দেখেন তো কাইন্ডলি, যেহেতু আপনি আসেন এর মধ্যে, এরকম দশজন পাঁচজন না একজন মেয়ে যে এই গীতটা খুব ভালোভাবে ডেলিভার করতে পারে তার জীবনে সিগনিফিকেন্ট চেঞ্জ আনতে পারেন কিনা দেখেন। যে একটা রঞ্জু মিয়া যেহেতু একজন গীতের পারফর্ম করে আজ বাংলাদেশের যারাই আছে দেশে এবং বিদেশে তারা এই ব্যক্তিটাকে চিনে এবং গীতের ক্ষেত্রে সে একটা আলাদা আইডেন্টিফিকেশন তৈরি করে দিয়েছে। দেখেন তো আরেকজন একজন সত্যিকারের প্রফেশনাল গীত করে এমন একজন মহিলাকে আপনি তুলে আনতে পারেন, বিশ্বাস করেন ওর হাত ধরে না আপনি যে জিনিসটা চাচ্ছেন এই গীতটা একটা অন্য একটা লেভেলে চলে যাবে। এবং এট দ্য সেম টাইম আপনি যে পেছন থেকে এই বাতিঘরের মতো করে এটাকে বানাচ্ছেন সেই জিনিসটা দারুণভাবে উঠে আসবে। আপনাকে এটাকে প্রজেকশনের জন্য যা যা করা লাগে আমি আপনার পাশে থাকবো।
0: আমি এটা করতে পারি, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং চরিত্রের কথা আমি আপনাকে বলি। বগুড়ায় একটা একজন পুরুষ, মূলত পুরুষই নারী সেজে বিয়ের গীত গান, কিন্তু সে রঞ্জুর মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেনি বলে সে ল্যামলেট আসতে পারেনি, কিন্তু আমি তার সাথে কথা বলেছি। সে একটা ঢালাই ফ্যাক্টরিতে রান্না করে খাওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পর সে বিভিন্ন জায়গায় গিয়ে পুরুষ থেকে নারী সেজে বিয়ের গীত গায়। তার জীবনে একটা অসাধারণ জার্নি আছে এবং তার একটা ফিলোসফিক্যাল ব্যাপারও আছে। যেমন উনি আমাকে বলেছে যে এই যে আমি সারাদিন পরিশ্রম করে গিয়ে রাতে গিয়ে মানুষদের গীত শোনায়, গান শোনায়, সেবা যাত্রা পালারও পাঠ করে, নারীর পাঠ করে, এই যে লোক আমি আমার জীবনে কিচ্ছু করতে পারি, কিন্তু তারা যে আমার এই গান শুনে আমার অভিনয় দেখে যে আনন্দ পায় এটা আমার অনেক আনন্দ লাগে। মানে খুব সহজ সাধারণভাবে সে আমাকে এটা বলে ফেললো রান্না করতে করতে।
1: এই মানুষটাকে নিয়ে আসেন, আপনার গীত চাও এটাই, গীত রিপোজিশনিং করা, আপনার গীত অটোমেটিক রিপোজিশনিং হয়ে যাবে।
0: কারণ আমার যে এতদিন পর্যন্ত অনেকগুলো মানুষের সাথে মিশেছি, তো কিন্তু তার যে লাইফের ফিলোসফিটা, এই যে সে জীবনে কিছুই পায়নি এত বছর যাবৎ, তারপরেও সে মানুষের
1: উইথ ফুল স্যাটিসফ্যাকশন
0: আনন্দ দেখে সে আনন্দ পাচ্ছে, সে ইয়া করতেছে।
1: আপনি কাইন্ডলি একটা ক্যারেক্টার দেন আমাদেরকে, আমরা চেয়ে রাখলাম আপনার কাছে।
0: হ্যাঁ, আমি এই ক্যারেক্টারটা আমি
1: ভদ্রলোকে,
0: ওর নাম হচ্ছে সবুজ, ও তার বাচ্চা কাচ্চা আছে, সে 13-14 বছর বয়সে বিয়ে করছে, সে গল্প গল্প।
1: এনিওয়ে, আমরা চাচ্ছি আপনার কাছ থেকে শ্যামলদা যে একটা ক্যারেক্টার দেন।
0: আমি এই ক্যারেক্টার দিতে চাই,
1: এই ক্যারেক্টার আপনাকে এবং আপনার গীতকে একসাথে রিপোজিশনিং করে দিবে। আমার ধারণা
0: আমি এটা নিয়ে আমার এটা আমি এটা পারবো, আমি এটা পারবো,
1: এটা করলে আর বাকি কিছু লাগবে না। ওই সবুজের মাধ্যমে শ্যামলদা আপনার স্টোরি টেলিং।
0: আর আমি সবুজকে যে ওর যে গল্পটা শুনেছি এটা একটা প্ল্যানও করেছি, সেটা হচ্ছে কি আমি ধরেন ওর পুরো লাইফের গল্পটা শুনলাম, রেকর্ড করলাম, আমি ওখানে একটা শো করার পরিকল্পনা করি। সেটা কিরকম, সবকিছু রেকর্ড থাকলো, রেকর্ড করার পরে ধরেন ঢাকা শিল্পকলার একটা মঞ্চে সে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হচ্ছে, পিছনে ওর গল্প চলতেছে, শেষে গিয়ে সে কয়েকটা গীত পরিবেশন করলো।
1: ওকে,
0: মানে আমি এরকম একটা প্ল্যানও করে রেখেছি।
1: ভেরি গুড প্ল্যান, আমরা অন এন্ড অফ এই মানুষটাকে নিয়ে আসবো। আপনার জার্নি কিন্তু আজকে এখান থেকে বিগিন হলো, ঢাকা এফএম 90.4 এই ভালোবাসার জার্নির একটা মানে কি বলবো স্মারক হয়ে থাকলো। এবং যেভাবে হোক আপনার এই জিনিসগুলোকে ক্যারেক্টার এস্টাবলিশ করতে বা আপনার এই জিনিসটাকে সামনের দিকে টেনে নিয়ে যেতে আমরা সব দিক দিয়ে আপনার পাশে আছি।
0: আমি আরেকটা
1: টিপিক্যাল আমার ভালোবাসা বাংলাদেশ যে প্রোগ্রাম তার বাইরে আমরা কথা বলছিলাম, কারণ এটা একটা নোবেল কজ নিয়ে আমরা কাজ করতেছি, যেখানে আমাদের বাঙালিয়ানা বা আমাদের শেখরকে রিপোজিশনিং করার চেষ্টা চলতেছে গীতের মাধ্যমে। জি,
0: আমি আরেকটা কথা বলতে চাই যে আমি যখন প্রথম এটার ফিল্ড ওয়ার্কটা শুরু করলাম, এই দুজনের কথা একটু আমার বলতে হবে। যখন আমি কোথাও কোনো সহযোগিতা পেলাম না, আমি দুজন মানুষের কাছে সহযোগিতা পেয়েছিলাম। একজনের নাম হলো আমাদের এখন ফিল্ম ইন্ডাস্ট্রি সব প্রমিনেন্ট ভিডিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার বরকত হোসেন পলাশ। উনি আমাকে এই ফিল্ড রেকর্ডের জন্য একটা ক্যামেরা সেট আপ দিয়েছিলেন। আর ওমর ফারুক নামে একজন, উনি আর্ট ডিরেক্টর, উনি আমাকে কয়েক দফায় 60,000 টাকা দিয়েছিলেন ফিল্ড রিসার্চ করার জন্য। এই মূলত এটা নিয়েই আমি পুঁজি করেই মাঠে নেমেছিলাম আর কি। তো আমি এই দুজন মানুষের কাছে
1: আমরা চাই যে খুব শীঘ্র এরকম ভালো কাজের জন্য আপনার স্পন্সর অন্তত আসা উচিত, যাতে করে আপনি কাজগুলোকে এগিয়ে নিতে পারেন। আজ তাহলে আমি বিদায় নিচ্ছি শ্যামলদা, অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। টেক কেয়ার।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 95.4

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করলেন কিন্তু।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 92.4

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: what you just made me do.
1: Yeah, 94.4.

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: আমি যা যাব।
1: টাইম চেক, এখন সময় রাত তিনটা।
2: সবার সাথে 90.4।
3: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।